0: আসসালামু আলাইকুম। সকাল 6টা, আজ মঙ্গলবার, 23 আষাঢ়, 21 মুহররম, 7ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিল। দেশের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবাযত্ন কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিবান্ধব রাজনীতি প্রয়োজন, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে 7 জনকে মৃত্যুদণ্ডাদেশ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 9 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত 28। এবং ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন, এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম, রাত 10টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। গুলশান বনানী বারিধারা নিকেতন এলাকার ভবনগুলোর পয় নিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। সভায় লেকের পরিবেশ রক্ষায় সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট STP স্থাপন, লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ, পানি প্রবাহ সচল রাখা এবং কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে সেজন্য কি কর্ম পরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও নির্দেশ দেন। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপ্রাপ্ত পত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সৌদি আরব সফর দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পৃক্ততা গভীরতর এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সৌদি আরব সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মাহমুদ শাকাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস আয়োজিত এক কর্মশালায় এ নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় সিজারিয়ান বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারও বারবারই উদ্বেগ প্রকাশ করে আসছে। এবার সেই প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে ডেলিভারি বা লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক বেসরকারি ক্লিনিকে স্বাভাবিক প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সিজারিয়ান যেন নিয়মে পরিণত হয়েছে। এই সংস্কৃতি বদলাতে লেবার রুম স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে।
3: আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফারি নিয়োগের কাজ বাধ্যতামূলক, যাতে করে আমাদের মায়েদেরকে নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়।
2: স্বাভাবিক প্রসবের পরিবেশ নিশ্চিত করতে শুধু অবকাঠামো নয়, বাড়ানো হচ্ছে দক্ষ জনবল। এজন্য জনস্বাস্থ্য খাতে 1,00,000 নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে 80,000 জনই হবেন নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী।
3: আমরা যে এবছর 1,00,000 স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেল। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি। প্রতিটা জায়গায় মিডওয়াইফদের চাকরির ব্যবস্থা করতে হবে। নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী সহধর্মিনী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবা যত্ন কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি গতকাল রাজধানীর পানিভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ শীর্ষক কর্মশালায় একথা বলেন। ডক্টর জুবাইদা রহমান বলেন, মানসম্মত দিবা যত্ন কেন্দ্রের অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ডক্টর জুবাইদা রহমান তেজগাঁও সরকারি শিশু পরিবার, বালিকা এবং ভূমি ভবন ও পানি ভবনের শিশু দিবা যত্ন কেন্দ্র দুটি পরিদর্শন করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবাদান প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী করার লক্ষ্যে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। তিনি গতকাল সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং 2025-26 একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সহ প্রতিটি নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা, যাতে তারা যে কোনো স্থান থেকে সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনীতি বান্ধব কাঠামোর মধ্যে আনা না যায়, তবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাণিজ্যের উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এলডিসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো তাত্ত্বিক আলোচনাকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে একটি রাজনৈতিক শক্তির কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
4: এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না। ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাবো। অর্থাৎ সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো। রাজনীতি যদি অর্থনীতি বান্ধব রাজনীতির কাঠামোর মধ্যে না আনা যায়, তাহলে এই ধরনের সকল বিশেষজ্ঞের আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত একটা তাত্ত্বিক আলোচনায় রূপান্তরিত হতে বাধ্য হবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। ছয় দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। গত মঙ্গলবার স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কাজের চেয়ে বেশি হয়েছে চুরি ও দুর্নীতি। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, কারো উপর নির্ভর করে নয়, নিজের অবস্থান পরিবর্তনে নিজেরই কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শক্তিশালী গ্রামীণ অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, এর অংশ হিসেবে 41 লাখ ফ্যামিলি কার্ড, 43 লাখ কৃষক কার্ড বিতরণ সহ তৃণমূল পর্যায়ে খাল খনন এবং শিক্ষা বিস্তারে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, দেশের সব জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে এবং গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে না। তিনি গতকাল চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ রিসাইক্লিং পরিদর্শন ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে 31টি গ্রিন লাইসেন্সধারী জাহাজ রিসাইক্লিং ইয়ার্ড রয়েছে। এসব প্রতিষ্ঠানের মতো অন্য সব ইয়ার্ডকেও আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করে গ্রিন লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। যারা এ খাতে নতুন করে ব্যবসা করতে চান, তাদেরকে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এলক্ষ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাসকৃত পাঠক্রম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। রাজধানী নির্বাচন ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসুসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের আয়োজন করা হতে পারে। জামালপুরে গণধর্ষণ মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7, নগরীর পতেঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 2 পরিবারের 7 সদস্য সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। গতকাল ভোরে কক্সবাজারের পৃথক 2টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে 8 জন উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এবং অপর 1 জন কক্সবাজার পৌরসভার বাসিন্দা।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া দ্বিতীয়বারের মতো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 1800 নিহত ও বহু লোক আহত হয়েছে। রাতভর এই হামলায় কিয়েভে সুউচ্চ ভবনের স্তূপের মধ্যে আটকে পড়া দেহ দমকল কর্মীরা উদ্ধার করে। কর্মকর্তারা বলেন, এই হামলার ফলে ইউক্রেনের যুক্তরাষ্ট্র নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্বল্পতার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। ন্যাটো দেশগুলোর বৈঠকে প্রাক্কালে ইউক্রেনে রুশ হামলা করল। এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগ নিতে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আজ ডোনাল্ড ট্রাম্পের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁর প্রথম বৈঠকটি হবে সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গেও বৈঠক করবেন। আজ ও আগামীকাল তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হচ্ছে 2026 সালের ন্যাটো সম্মেলন। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ১৬ দলের দ্বিতীয় নকআউট পর্বে গতরাতে যুক্তরাষ্ট্রের ডালাসে স্পেন ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র এখন বেলজিয়ামের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলজিয়াম ২-১ গোলে এগিয়ে রয়েছে। এদিকে আটলান্টায় আজ রাত ১০টায় মিশর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই প্রভাবে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৫০ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুলশান বনানী বারিধারা লেকের পরিবেশ রক্ষা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনিবারের মধ্যে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিল। দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ মাধ্যম শিশু দিবা যত্ন কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি বান্ধব রাজনীতি প্রয়োজন, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গৃহবধূকে গণধর্ষণ মামলায় জামালপুরে ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে ৯ জনের প্রাণহানি। রাশিয়ায় ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৮। এবং ফিফা বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন, এখন যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে বেলজিয়াম, রাত ১০টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে আছেন সাইকোথেরাপিস্ট নুজহাতি রহমান। আর আমরা
2: শান্তি নাই রে।
3: আছে
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি
3: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সমুদ্র আর গান সরে সরে।
3: কন্ট্রিস ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা।

অবস্থা? সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি। এবং সবার জন্য অনেক বেশি ভালোবাসা যারা একদম সকাল থেকে হাজির হয়ে গেছেন আমাকে শুনতে। তো আমি আরজে তানহা চলে এসেছি মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ প্রতি রবি থেকে বুধবার, আবার মাঝে মাঝে বৃহস্পতিবারও আসি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেন এবং আমাকে শুনতে ভালোবাসেন। চাইলে আমাকে কিন্তু একটা ফিডব্যাক দিতে পারেন বা আমার সাথে গল্প করতে পারেন, গল্প পাঠাতে পারেন বা যে কোনো মনের দুঃখ শেয়ার করতে পারেন। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো আজকে কিন্তু গল্প একটু কমই করবো, কারণ প্রতিদিনই তো অনেক অনেক গল্প করি, অনেক স্টোরি স্টোরি মজার মজার ইনফরমেশন শেয়ার করি, কিন্তু আমি দেখেছি আপনারা কিন্তু ঠিক সেভাবে রেসপন্স করে না। তো আমি আজকে একটু রাগ করেছি, মানে আজকে একটু কম কম কথা বলবো, দেখি আপনারা আমাকে কথা বলাতে পারেন কিনা, মানে গল্প আপনাদের গল্প পড়ে পড়ে যদি একটু কথা বেশি বলি। ঠিক আছে, তো গল্প পাঠাতে থাকুন এবং আমি একটু ব্রেক নিব, গান শুনবো। আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গান আছে, তো সেই গানগুলো শুনবো এবং আজও দিব, গল্প করবো তো একটু কম কম। ঠিক আছে, তো চলুন গান শুনে আসি, গান শুনে আবার একটু পরে ব্যাক করছি। সো

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: তো জানতো, মগর কি গুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মর্নিং মাইক উইথ তানহা, ইউ আর লিসেনিং টু ঢাকা এফএম 90.4। আমি তানহা চ্যাপেলের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার দিনও চলে আসি, যখন কোনো কাজ থাকে না বা ফ্রি থাকি তখন কিন্তু আমি চলে আসি। সো মানে আমি আমাকে মিস করার কোনো কোনো অপশন নাই কিন্তু, তাই না? কিন্তু তারপর আমাকে মিস করতে হবে, প্রচুর ভালোবাসতে হবে আমাকে এবং আমাকে প্রচুর শুনতে হবে। প্রতিদিন সকাল 8টা বাজে হাজির হয়ে যেতে হবে আমাকে শুনতে। সো আজকেও কিন্তু যারা সকাল থেকে হাজির হয়ে গেছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, এবং যারা এখনো যুক্ত হননি তাদেরকে কি বলবো, কিভাবে ঘুম থেকে উঠানো যায় বলেন তো, বা কিভাবে তাদেরকে শোনানো যায়। যারা এখন আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু আপনাদের আশেপাশে বা যারা শুনছেন তাদেরকে একটু মেসেজ করে বলে দেন বা ফোন দিয়ে একটু বলে দেন যে এই যে উঠে পড়ো, তানহাকে শুনতে শুরু করে দেন, তাই না? তো যাই হোক, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন আবারও একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, গান শুনবো, গান শুনতে শুনতে ব্যাক করছি, স্টে টিউনড।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এবং মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও চলে আসি। ওই যে বলছিলাম একটু আগেই যে যখন ফ্রি থাকি তখন চলে আসি। সবসময় কেন ফ্রি থাকি না এটা অনেকে প্রশ্ন জানতে পারে। এটা নিয়ে কি আপনাদের কোনো মানে গেস আছে যে কেন আমি সবসময় ফ্রি থাকি না? একটু আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, মানে আমাকে উত্তরটা দিতে পারেন বা অনুমান করতে পারেন। ওকে, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো বলেছি আজকে একটু গল্প কম করব, কথা কম কম বলবো, কারণ আপনাদের পাঠানো গল্পগুলোই আজকে পড়বো। তো অনেকেই মেসেজ করছেন আমি দেখতে পাচ্ছি, অনেকেই গুড মর্নিং জানিয়েছেন, আবার অনেকে জানতে চেয়েছেন আপু আপনি কেমন আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে কথা বলতে পারলে এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায়, এটা আমার অটোমেটিক। আপনারা জানেন প্রথম থেকে যারা আমাকে শুনছেন আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি এই পর্যন্ত যতবার অসুস্থ হয়েছি আপনাদের সাথে কথা বলা বন্ধ করার পর আর বেশি অসুস্থ হয়ে যাই, যখন কথা বলা শুরু করি তখন কিন্তু আমি সুস্থ হয়ে যাই। সো এটা কিন্তু আসলে একটা কি বলবো টেলিপ্যাথি বলা যায় আপনাদের সাথে আমার। যাই হোক, আমরা আবারও গানে যাব, গান থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। প্রিয় শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ, এবং অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, মাঝে মাঝে বৃহস্পতিবার দিনও চলে আসি ফ্রি থাকলে। এটা তো ইত্যাদি বললাম, বারবারই বলছি, বিকজ যাতে আপনারা আমাকে কখনো মিস করতে না পারেন। তো কিভাবে বুঝবেন যে আমি বৃহস্পতিবার দিন আছি নাকি নাই, সেটা জানতে হলে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অলওয়েজ ফলো করে রাখতে হবে, এবং চাইলে ফেভারিট দিয়ে রাখতে পারেন, সেটা দিলে কি হবে, আর হাতের সাথে পোস্ট করার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো সেটা কিন্তু করতে পারেন, এবং ঢাকা এফএম 90.4 এর ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। এছাড়াও এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করে জান জেনে নিতে পারেন বা মেসেজ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আবারও বিরতি নিব, গান শুনবো, খুব সুন্দর একটা গান শুনবো, আমার খুব পছন্দের গান। আমি কিন্তু আজকে বলেছি যে গল্প কম করবো, আড্ডা কম দিব, এবং গান একটু বেশি প্লে করবো, কারণ আজকে আমার পছন্দের কিছু গান আমি প্লে করতে চাচ্ছি এবং আপনাদেরকে ডেডিকেট করতে চাচ্ছি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ এবং আপনাদের সাথে কথা না বললে যেহেতু আমার পেটে ভাত হজম হয় না এবং সকালের ঘুমটাও ঠিক মতো হয় না, সকালে তো ঘুমাই না, ঘুম থেকে উঠে পড়ি তো অটোমেটিকলি আমার ঘুম ভেঙে যায়। যাই হোক, চলুন গান শুনে আসি, গান থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: Transmission Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ।
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এম চিলে, কারণ চক্রবকর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও বৃহস্পতিবার দিনও অনেক সময় থাকি সকালবেলা, আবার অনেক সময় কিন্তু অনেক সময় কি প্রায় সব সময় বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসা বাংলাদেশ নিয়ে থাকি। সো আমাকে কিন্তু সবসময় আপনারা পাচ্ছেন, তাই না? আর এছাড়াও আরেকটা জায়গাও কিন্তু আমি থাকি, সেটা হচ্ছে রেডিও আম্বার 102.4 FM এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত সেটি কাব্য নিয়ে আমি থাকি। সো বুঝতেই পারছেন আমি অলওয়েজ সব জায়গায় বিরাজমান, একদম অলওয়েজ আছি আপনাদের সাথে, আপনাদের পাশে এবং আপনাদের আশেপাশে ঘুম ঘুম করতে থাকি এবং কথা বলার স্কোপ খুঁজতে থাকি, কারণ আমি কিন্তু প্রচুর কথা বলি, প্রচুর বকবক করি। এখানে আসলে লিমিটেশন কম দেখে হয়তো বা একটু কম কথা বলি, কিন্তু বাস্তবিকতা তুমি প্রচুর কথা বলে, প্রচুর কথা বলে। যাই হোক, আমরা আরো কথা বলবো, আরো গল্প করব। ঠিক শেষ মুহূর্তে চলে এসেছি, অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন ফেসবুকে এবং আমাকে মেসেজ অনেকে লিখছেন যে আপু আপনাকে শুনতে ভালো লাগছে। লাস্টে 912, ওকে 912 নাম্বার থেকে মেসেজ করেছে, নাম লিখেননি, ওকে নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য এবং আমাকে পছন্দ করার জন্য। আর অনেকেই এসএমএস করছেন বিভিন্ন ধরনের, লাইক সবাই বেশিরভাগই এটাই করছেন যে গুড মর্নিং, কেমন আছেন, এবং অনেকেই লিখছেন আমি এখান থেকে শুনছি, সেখান থেকে শুনছি। সো আমি কিন্তু বলেছি যে আজকে গল্প কিন্তু আপনারা করবেন, গল্প আপনাদের পাঠাতে হবে, আপনারা কিন্তু গল্প পাঠাননি, খালি ওই হাই হ্যালোই করছেন। হাই হ্যালো তো আমি সকালবেলায় করে ফেলেছি, একদম প্রথমেই করে ফেলেছি, তাহলে এখন আর বারবার করে কি লাগবে, তাই না? সবাইকে আরো একবার গুড মর্নিং জানিয়ে দিচ্ছি, আরো একবার শুভকামনা এবং সবাইকে জানাচ্ছি কি বলবো, শুভ সকাল এবং অনেক অনেক শুভকামনা। সো আবারও একটা ব্রেক নেবো, ব্রেক থেকে একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি এবং ছিলাম এতক্ষণ ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ আমি থাকি এবং বৃহস্পতিবার দিনেও মাঝে মাঝে চলে আসি। সেটা জানতে হলে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে অলওয়েজ চোখ রাখতে হবে এবং ফলো দিয়ে রাখতে হবে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়া এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। আজকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে এবং আমাকে শুনতে ভালো লেগেছে। চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন, যে নাম্বার দিয়ে দিলাম সেখানে ফিডব্যাক দিয়ে দিবেন। আর আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করি, অনেক বেশি ভালোবাসি। সো আপনাদেরকেও কিন্তু আমাকে অনেক বেশি বেশি মিস করতে হবে, অনেক বেশি বেশি ভালোবাসতে হবে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুর্পথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকা।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। মামার একটু ঢাকা এবং শোনাই দে তুমি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মন মতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4
1: Çağrı
0: Çabaksat
1: Uff, শান্তি নাই রে
2: আছে
1: কই
2: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন

0: জাত তামাত্তা তো জন্তু মাদের কি বলছেন পুরাই এক্সট্রো এক্সট্রো টানে বুঝছেন না কি জবে ও লিয়া লিছে রে দিল দিয়া ফিল করেন এফএম মাল্টি পয়েন্ট ফোর
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
3: নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আম্বারআইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
4: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে
5: আচ্ছা
4: সব থাকবে তুমি আমি মনমতন মিউজিক আড্ডা আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে
5: এই কথা তো চলো এখনই
4: কিভাবে
5: টিউন ঢাকা এফএম 90.4 আমি আর বাকি সত্য আছি তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই
6: ঢাকা এফএম 90.4 এক নেশন এক স্টেশন

0: FM 90.4.
1: Hello, Dhaka. সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা দিনে, নতুন একটা দুপুরে, নতুন একটা সময়ে। সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর বরাবর দুইটা বেজে গেছে, আর যে রিদম হাজির হয়ে গেল আপনাদের মাঝে মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথেই যুক্ত আছেন। বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি ভেজা একটা দুপুর বলতে পারি। তো এটাও বলা যায় সবাইকে বৃষ্টি ভেজা দুপুরের স্বাগতম। আর হচ্ছে গলার অবস্থা তেমন একটা ভালো হয়নি, আগের মতোই আছে, এখন পর্যন্ত গলা ব্যথায় মরছি। জানি না গলাটা কবে ঠিক হবে বা আদৌ ঠিক হবে কিনা, তবে আছি পুরোটা সময় জুড়ে, কিন্তু আছি, অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত আছি আপনাদের মাঝে, গল্প করবো, আড্ডা দিব। অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন শুরুর এই মুহূর্তে একদম, এই যেহেতু 2:01, যে এখন আমাকে শুনছেন বা যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন, কারণ আমি জানি আমার ফ্রেন্ড যারা আছেন আপনারা, আপনারা সবাই কিন্তু একদম বরাবর সময় চলে আসেন। সবার উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, ফ্রেন্ডস খুব ইজিলি কিন্তু রিদমের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন বা রিদমের সাথে কিন্তু গল্প করতে পারবেন, রিদমের সাথে আড্ডা দিতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসলেই হচ্ছে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা। সো পোস্টের কমেন্ট সেকশনে যদি আপনারা কমেন্ট করেন এবং হচ্ছে সেখানে জানিয়ে দেন কোথেকে যুক্ত আছেন, তাহলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। সো দেরি না করে এক্ষুনি আমাদের ফেসবুক পেজে চলে আসেন এবং সেখানে কমেন্ট করতে পারবেন। তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। তো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং মেসেজ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, যুক্ত আছেন মিড ডে ফিল্ডের সাথে, আছে একদম বিকাল 5টা পর্যন্ত। সবাই জানেন যে রিদম যখন চলে আসে দুপুরের এই মধ্য সময়ে, অর্থাৎ মিড ডেতে, তখন কিন্তু আসলে যে গানগুলো প্লে হয় অসাধারণ গান। সো দুপুরটাকে যদি একটু চিলিং করতে হয়, দুপুরটাকে যদি একটু এনজয় করতে হয়, দুপুরটাকে যদি একটু ফাটাফাটি করে তুলতে হয়, দুপুরটাকে যদি একটু আনন্দময় করে তুলতে হয়, খুব ইজিলি আমার সাথে থাকতে পারেন। অবশ্যই কিন্তু আমরা গল্প করবো, আড্ডা দিব এবং হচ্ছে আমরা দুপুরটাকে সুন্দর করে তুলবো। তাছাড়া আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে, আর এই যে এখন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু আর্জেন্টিনার জার্সি পরা। যাই হোক, আজকে আর্জেন্টিনার খেলা, জানি না কি হবে, ব্রাজিলের খেলার কথা ভাবলেও এখন পর্যন্ত ভয় লাগছে, দেখা যাক কি হয়। বেস্ট উইশেস ফর আর্জেন্টিনা। সো সবাই দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে জানিয়ে দিন কোথেকে যুক্ত আছেন, আমি খুব জলদি আবার ফিরে আসছি। এখন আমরা এই সুন্দর দুপুরটা একটা সুন্দর গান দিয়ে শুরু করব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে সব লোকে কয় অ্যালবামের একটা গান, যেটা করেছে কিরণ চন্দ্র রায়, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, বেশ সুন্দর একটা গান। সো কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে এবং অবশ্যই যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জনগণ, সবাই শুনেন দিয়া মন, আর যে হৃদম আবারও হাজির হয়ে গেল আপনাদের মাঝে। বরাবর 2টা বাজে কিন্তু চলে এসেছিলাম বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সময় এগিয়ে যাচ্ছে, সময় সময়ের মতো কিন্তু চলে যাচ্ছে। সময়টাকে আসলে কোনোভাবে যদি একটু ধরে বেঁধে রাখা যেত কতটা ভালো হতো আসলে। যাই হোক লিসনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে হৃদম আছি মিড ডে ফিল্ড নিয়ে পুরো দুপুর জুড়ে আপনাদের সাথে, এবং আশা করছি অবশ্যই পুরো দুপুর জুড়ে আমরা জমি আড্ডা দিব, গল্প করবো, তাছাড়া প্লেলি জুড়ে যে এত সুন্দর সুন্দর গান তো আছেই, আর কি লাগে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরুর মুহূর্তে চলে এসেছেন এবং আমাকে মেসেজ করছেন, আমাকে লিখছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি ফেসবুকেও কিন্তু অলরেডি অনেকে চলে এসেছে। লিসেনার্স যারা আমাকে শুনছেন বা যারা আমাকে লিখতে চাচ্ছেন, নাম্বারে যারা লিখছেন, আমি বলবো যে যারা ফেসবুকে আছেন একটু কষ্ট করে ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, নাম্বারে না লিখে ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, সেখানে কিন্তু আমাকে খুব ইজিলি পেয়ে যাবেন। কোথায় প্রথমে দেখতে পাচ্ছি উম্মে রায়হান কিন্তু যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। হ্যালো রিদম ভাইয়া, শুভ দুপুর, মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ উম্মে রায়হান মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য। গলার অবস্থাটা বেশ খারাপ, বেশ খারাপ। এমনি জাকারিয়া হোসেন কিন্তু যুক্ত হয়ে গেছে, কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রিদম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অমৃত বোস দাদা চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর দাদা, শুভ দুপুর। অনেক অনেক ধন্যবাদ কমেন্ট সেকশনে যুক্ত হয়ে যাওয়ার জন্য। বাকি যারা আছেন সবাই কমেন্ট সেকশনে চলে আসেন প্লিজ কাইন্ডলি। আচ্ছা, নাম্বার শেষে একটু ঘুরে আসবো। প্রথমেই দেখতে পাচ্ছি কোথায় আইরিন কিন্তু যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমার সাথে। অনেক অনেক ধন্যবাদ আইরিন যুক্ত হয়ে যাওয়ার জন্য। তৌহিদুল যুক্ত হয়ে গেছে আমার সাথে বনশ্রী থেকে। বস আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর আমি দেখতে পাচ্ছি হাফ ইয়ারলি এক্সামের জন্য কিন্তু দোয়া চেয়েছে রংপুর থেকে হিমাদ্রি। হিমাদ্রি অনেক অনেক দোয়া রইল, শুধু হাফ ইয়ারলি না, এইচএসসি এক্সামও কিন্তু চলছে। সো হাফ ইয়ারলি হোক, ক্লাস টেস্ট হোক, ইয়ারলি হোক, যে যেই এক্সামই দিচ্ছে না কেন আমার ফ্রেন্ডের মধ্যে, সবার জন্য আসলে সবসময় দোয়া থাকবে। কজ আমি চাই যে আসলে আপনাকে ভালো রেজাল্ট করেন বা ভালোভাবে পড়ালেখা করেন, এই ব্যাপারটা কিন্তু আসলে মেক শিওর করতে হবে। কেমন আছো ভাইয়া? তোমার গলা কি ঠিক হয়েছে? এক্সাম দিতে ভালো লাগছে না, পড়তে পড়তে মাথায় ব্যথা করছে, পড়ালেখা করে যে গাড়ির নিচে পড়ে সে, তাই না ভাইয়া? সিলেট থেকে সামারা। হ্যাঁ হতে পারে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু সামিয়া, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে পড়ি। গলার জন্য গরম রং চা খান। হ্যাঁ রং চা খাচ্ছি, একটু পরপর রং চা খাচ্ছি, বাট তারপর আসলে গলাটার কি যে একটা অবস্থা। তারপর দেখতে পাচ্ছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রংপুর থেকে ইবা। জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে আমার সাথে। চতুর্দিক থেকে ডালপালা উড়ে আসছে, আরও একটি বড় আম গাছ এবং কদম গাছ ভেঙে পুকুরে পড়ে গেছে, পাশের বাড়ির টিনের চাল উড়ে গেছে, আর একটু হলে টিনটি একজনের গায়ে পড়তো। আচ্ছা বেশ ঝড় তুফান হচ্ছে, তার মানে চিটাগাঙে। যাই হোক, যেহেতু আসলে ঝড় বা ঝড় বৃষ্টির একটা মৌসুম, যে যেখানেই থাকেন না কেন একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে থাকার চেষ্টা করবেন, কোজ আসলে বিপদের কোনো হাত পা নেই। যাই হোক, সালিহুর রহমান যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি আমার সাথে। আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে রবিউল ইসলাম। আচ্ছা, তারপর হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি চলে এসেছে। ও হ্যালো ভাইয়া, কেমন আছো, গলা ঠিক হয়েছে? সাউদা, সাউদা না, সাউদা গলার অবস্থা বেশ খারাপ, এখন পর্যন্ত ঠিক হয়নি। আজকে আর্জেন্টিনার ম্যাচ, আজকে যে কিভাবে শাউট করবো বা কিভাবে কি করবো বুঝতে পারছি না। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নারায়ণগঞ্জ থেকে তানজিলা যুক্ত আছে। অনেক অনেক ধন্যবাদ তানজিলা আমার সাথে যুক্ত থাকার জন্য। আমরা এখন একটা গানে চলে যাব, আমরা এখন তানজিলাকে একটা গান ডেডিকেট করব, তানজিলার জন্য একটা গান ডেডিকেট করব। আমরা এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে বাংলা ফাইভের করা একটা গান। কি গান হতে পারে, এনি গেস? যাই হোক, আমরা এখন বাংলা ফাইভের করা একটা গান শুনবো, তোমায় আমি চিনি না অ্যালবামের গান কনফিউশন। হ্যাঁ, বেশ সুন্দর একটা গান। এবং গানটা যখন আমি শুনি, গানটা শুনলে আমি নিজেও কিন্তু খুব কনফিউজড হয়ে যাই, মাথার ভেতরে শুধু ঘুরতে থাকে তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি, বাকিটা আসলে আর বলতে পারছি না। যাই হোক, এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছি। তানজিলা ফ্রম নারায়ণগঞ্জ, এই গানটা আপনার জন্য। সো সবাই আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিউজের সাথে। কথা না বাড়িয়ে গানে চলে যাচ্ছি, আবারও ফিরে আসছি ঢাকা FM 90.4 এ কিছুক্ষণের মধ্যেই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. শুনছেন আপনার আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। দুপুর 2টা থেকে কিন্তু হাজির হয়ে গেছি, গলা ব্যথায় কথা বলতে পারছি না আপনাদের সাথে ঠিক মতো। আসলে জানি না গলাটা ঠিক হবে কিনা। তখন যেটা বলছিলাম যে আজকে এত সুন্দর একটা খেলা আছে, আর্জেন্টিনার খেলা আছে, আর সেদিন ব্রাজিলের যে হেরে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছি না। মানে আমার এখন মানে মোটামুটি যেই একটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আর্জেন্টিনার যে ম্যাচটা, মানে আর্জেন্টিনার ম্যাচটা যদি আজকে কোনোরকম জিতে আমার তাহলে মনে হবে যে ব্রাজিলের ম্যাচ, মানে ব্রাজিল বা আর্জেন্টিনা দুইটা টিমই আসলে জিতে গেছে। কারণ বাংলাদেশে আমরা সবাই জানি যে মোটামুটি ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারই কিন্তু বেশি। আমরা যদি বেসিক্যালি দেখি যে কেউ হয়তো আর্জেন্টিনার সাপোর্ট করছে আর কেউ কেউ আছে ব্রাজিলের সাপোর্ট করছে বা অন্যান্য দলের সাপোর্টার আছে, বাট এই দুইটা কিন্তু মানে একটু এভারেজে কিন্তু এই দুইটা সাপোর্টার বেশি। তো যাই হোক, আসলে মন খারাপ করার কিছুই নেই, আরও একটা ম্যাচ আছে, সুন্দর ম্যাচ আছে। ব্রাজিল যেমন একটা সুন্দর টিম, ঠিক তেমনিভাবে আর্জেন্টিনাও একটা সুন্দর টিম। তো আশা করছি অবশ্যই আজকের আর্জেন্টিনার ম্যাচটা ভালো হবে এবং আর্জেন্টিনার খেলাটা দেখে যারা মন খারাপ করে আছেন বা বিশ্বকাপের মজাটা চলে গেছে এরকমটা ভাবছেন, এরকমটা ভাবার কিছু নেই। আশা করছি অবশ্যই ম্যাচটা এনজয় করবেন, আর এর ভেতরে যদি গলাটা ঠিক হয় আমি একটু শাউট করতে পারবো, হয়তো বা গোল হলে চিল্লাতে পারবো। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন। আমি আরো কিছু মেসেজ দেখবো কে কে আছে এই মুহূর্তে আমার সাথে। দেখতে পাচ্ছি সাউদা কিন্তু আছে আমার সাথে। আচ্ছা ভাইয়া বলেন তো, কালকের একটা বিষয় এখনো বুঝতে পারছি না, সিফাত ভাইয়ের কি সিরিয়াসলি বিয়ে হয়েছে নাকি মজা করছেন? আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আমি আসলে ঠিক বলতে পারছি না, তবে সিফাত ভাই তো ম্যারিড। এই ব্যাপারটা আসলে এখন আপনাদের কাছে কি বলেছে আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে কথাই বলতে চাচ্ছি না এখন। তারপর দেখতে পাচ্ছি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, আপনি আসলেন কিভাবে? সকালবেলা বৃষ্টি হচ্ছিল, আমি অফিসে জাস্ট খালি নেমেছি, তারপর আমি গুড়ি গুড়ি বৃষ্টি পেয়েছিলাম, বাট এর ভিতরে আর হচ্ছে আমি বৃষ্টিতে তেমন একটা ভিজা হয়নি। আপনার কথা বলতে কষ্ট হলে কথা কম বলে গান প্লে করেন, গলায় প্রেশার দিয়ে না, পরে আরো কষ্ট হবে। না ইটস ওকে, সমস্যা নেই, কষ্ট হলো আপনাদের সাথে আড্ডা দিতে পারছি, আমার মনে হয় যে এর থেকে ভালো লাগার মতো আসলে আর কিছু হতে পারে না। কারণ আপনারা থাকলে মানে মন এমনিতেও ভালো থাকে, আর এরকম গলা ব্যথা বা শরীর খারাপ এগুলো আসলে কিছুই না। যাই হোক, দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে আছে রংপুর থেকে মুকিত যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর রবিউল ইসলাম আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আমার সাথে যুক্ত আছে নবাব, নবাব আমাকে গুদম ভাই ডাকে, রিদম গুদম, গুদম গুদম মানেটা কি? আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে বাইজিদ। ওকে ভাই, আমরা হেরে গেছি, আমরা ব্রাজিল হেরে গেছি বলে কাঁদিনি, কেঁদেছি নেইমারের কান্না দেখে। আসলে নেইমারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কোনোভাবে এক্সপ্লেন করা পসিবল না। একজন ফুটবল লাভার হিসেবে আমি যদি বলি, বা ফুটবল লাভার যারা আছেন বা ফুটবলকে ভালোবাসেন, আসলে প্রতিটা নাম, সেটা মেসি হোক নেইমার হোক, প্রতিটা নামই মানে আমার মনে হয় এক একটা কি বলবো, এগুলো এই নামগুলো আসলে সবসময় থেকে যাবে আমাদের মনে। তো আসলে নেইমারের ব্যাপারটাতে নেইমারের জন্য খারাপ লাগা সবারই কাজ করেছে। আর আসলে মানে ব্যাপারটা এমনই, হয়তোবা তাদেরকে যেতে হবে বা তাদেরকে অবসর গ্রহণ করতে হবে। যাই হোক, আশা করছি অবশ্যই ব্রাজিল পরবর্তীতে আরও ভালো ফরমেশনে ব্যাক করবে, আরও যারা যেই টিম মেম্বার যারা আছে, প্লেয়ার যারা আছে, তারা ভবিষ্যতে আরও ভালো খেলবে, নেইমারের মতো খেলবে, নেইমার থেকে বেটার খেলবে, এর শুভকামনাই রইল আর কি। যাই হোক, একটা গানে চলে যাই আমরা, আমরা এখন শিবলু আলে আর ইমনের করা একটা গান শুনবো, কথা কইও না দেখা না দিলে বন্ধু, সরি আমার তো গলা ব্যথা। গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো আবার আপনাদের মাঝে।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040

0: উফ, শান্তি নাই রে।
1: আছে
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি
0: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সমুদ্র আর গান শুনে শুনে
1: কন্ট্রিস ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত। আর যেটা বলছিলাম আসলে যে গলার কারণে হয়তো আজকেভাবে কথা বলা হচ্ছে না, যেটা বলে গেছিলাম যে ঠিক আছে আমরা সবাই একটু গান শুনি। দুপুরবেলা মিড ডে ফিল যখন চলে আসে তখন এই যে প্লেলিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান থাকে, এই গানগুলো আসলে মিস করাটাও কিন্তু বোকামি। তো অবশ্যই যদি পছন্দের গানগুলো শুনতে চান থাকতে পারেন আমাদের সাথে ঢাকা FM 90.4 এর সাথে। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকে চলে এসেছে, তারপর হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখা যাচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার সাথে এখন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কে আছে কে আছে। ওই কি রে, শরীরের কি অবস্থা, ভয়েস তো ঠিকই হয় নাই রে। আচ্ছা শোনো, আমাকে ডেডিকেট করে একটা সুন্দর গান শোনাও, তাসনোবা ফ্রম রংপুর। তাসনোবা, ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের একটা, আপনাকে ডেডিকেট করে একটা সুন্দর গান দেওয়ার জন্য। অবশ্যই এর জন্য টিউন থাকতে হবে ঢাকা FM 90.4 এর সাথে। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন আশিক, হোয়াটসঅ্যাপে কিভাবে শুনবো ভাই তোমায়। আচ্ছা, আনফর্চুনেটলি হোয়াটসঅ্যাপে আমাকে শুনতে পারবে না, আমাকে শোনার জন্য আপনাকে ঢাকা FM 90.4 টিউন করতে হবে রেডিওতে। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে, সেখানেও শুনতে পারবেন। অফিসিয়াল অ্যাপটা হচ্ছে ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি সার্চ করে ফেলেন সেখানে কিন্তু পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন আমাদেরকে, শুনতে পারবেন ঢাকা FM 90.4। আচ্ছা, যেটা বলছিলাম ফেসবুকে অনেকে যুক্ত আছে, চলুন ফেসবুক থেকে একটু ঘুরে আসি কে কে আছে আমার সাথে, একটু দেখে আসি। ফার্স্টেই তো অমৃত বোস দাদা ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে কিন্তু উমের রায়হান ছিলেন। আচ্ছা, কমেন্ট করেছেন রকিবুল আলম রিয়াদ, আসসালামু আলাইকুম রিদম ভাই, আবারও যুক্ত হয়ে গেলাম। আর্জেন্টিনার সাপোর্টার হওয়ার পরও রোনালদো আর নেইমারের বিদায় খুব খারাপ লাগছে। লুকা, নেইমার, রোনালদো, মেসি, চার হারাধনের মাঝে বাকি আছে একজন, ফুটবল জগতের চার নক্ষত্রের শেষ বিশ্বকাপ এটা। দল নিয়ে ট্রল করা যায় কিন্তু ফুটবল তারকাদের যোগ্যতা ও অবদানকে একজন ফুটবল প্রেমী ট্রল কখনো ট্রল করতে পারে না। ফুটবলের ইতিহাসে তাদের অবদান স্মরণীয়। হ্যাঁ, এই ব্যাপারটা আমি তখনও বলছিলাম একবার, যে আসলে মানে ফুটবল প্রেমী যারা আছে বা ফুটবল খেলাটাকে ভালোবাসে তারা আসলে জানে যে মেসি হোক বা রোনালদো হোক বা নেইমার হোক, আসলে তাদের প্রতি যে একটা ভালোবাসা বা তাদের খেলার প্রতি যে একটা ভালোবাসা, এই ব্যাপারটা আসলে একজন ফুটবল প্রেমী কিন্তু বুঝতে পারে বা বুঝে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি শম্পা রানী কমেন্ট করেছেন, হাই আমি রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আফ্রিদা ওয়াসিমা কিন্তু কমেন্ট করেছেন, ভাই জেহেন আসিফ গানটা প্লে করবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবো, অবশ্যই থাকেন ঢাকা FM 90.4 এর সাথে পছন্দের গান শোনার জন্য। মন খারাপ, পর্তুগাল হেরে গেল, দাদা মন খারাপের কিছু নেই, ইটস ওকে। উমের রায়হান আছে আমার সাথে দেখতে পাচ্ছি, এমডি ফাহিম কিন্তু কমেন্ট করেছেন সাদিয়া ফারহানা, রিদমকে তো আজকে সুন্দর লাগছে, কি ব্যাপার। হ্যাঁ আচ্ছা, আয়ন রয় আছে দেখতে পাচ্ছি রংপুর থেকে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে। আমরা এখন আরও একটা গানে চলে যাবো, আমাদের জন্য কিন্তু সুন্দর একটা গান অপেক্ষা করছে। আর প্লেলিস্ট জুড়ে এই যে এত সুন্দর সুন্দর গানগুলো, প্রত্যেকটা গানই কিন্তু আসলে আপনাদের পছন্দের গান। তো আমি এত কথা না বাড়ি আরও একটা গানে যাবো, এখন আমরা একটা গান শুনবো হচ্ছে জলের গানের, অতল জলের গান অ্যালবামের, এমন যদি হতো আমি পাখির মতো, বেশ সুন্দর একটা গান। কথা না বাড়ি সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন বন্ধুরা।

0: ফাইল লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নয়টা কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Station, X Station. Midday Feels.
1: Hello, listeners. Welcome back again. Shobai shunchen apnader pochonder station Dhaka FM 90.4. আমি আজ রিদম কিন্তু আবার হাজির হয়ে গেলাম বলতে আমি ছিলাম আপনাদের সাথেই আছি পুরো সময় জুড়ে কিন্তু আছি দুপুর 2টা বাজে হাজির হয়ে গেছি এবং বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের মাঝেই আছি আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন এবং এই যে লিখবেন গল্প করবো আমরা আড্ডা দিব যাই হোক আমরা একটা বিষয় নিয়ে চলেন একটু গল্প করি সেটা হচ্ছে রোনালদো বলতে মানে আমরা কি বলছি পর্তুগাল হ্যাঁ বন্ধুরা পর্তুগালে কিন্তু হচ্ছে গতকাল বলতে এই যে শেষ রাতে আর কি গত রাতে বিশ্বকাপ থেকে কিন্তু বিদায় নিয়েছে স্পেনের কাছে 1-0 গোলে হেরে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর এই টিম অর্থাৎ পর্তুগাল টিমটা কিন্তু বিদায় নিয়েছে আসলে এবারে বিশ্বকাপটা কি বলবো আর আমি যদি বলি পছন্দের খেলোয়াড় নিয়ে যদি কথা বলতে যাই সেক্ষেত্রে আমার যেটা মনে হয় আমরা যদি মানে বাংলাদেশি যারা আছি বা আমরা এই রিলিজনে যারা আছি প্রথমেই কিন্তু আসলে পছন্দের প্লেয়ার বলতে বা ফুটবল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মেসি বলতে পারি আমরা নেইমার রোনালদো দেন হচ্ছে পেপে ম্যারাডোনা মানে এগুলো হচ্ছে আমরা আসলে যে যাদের খেলা সবসময় দেখেছি বা যাদের কথা শুনে সবসময় বড় হয়েছি সেই ব্যাপারটাই আর কি আর এই যে এখন চলছে এই ফিফা 2026 চলছে এবং এখান থেকে আসলে যেভাবে বিদায় নিচ্ছে যেমন আমি যদি বলি সেদিনের নেইমারের যে বিদায়টা সেই বিদায়টাও কিন্তু আসলে মেনে নেওয়ার মতো ছিল না এবং দেখতে দেখতে এই যে আজকে পর্তুগাল বিদায় নিল আসলে এই ব্যাপারগুলো মানে এক্সপ্লেন করার মতো না মানে যারা আসলে CR7 এর ভক্ত আছে বা CR7 কে সাপোর্ট করে CR7 কে ভালোবাসে বা যারা আছে পর্তুগালকে ভালোবাসে তারা আসলে ব্যাপারটা বুঝতে পারছে আমি যদি বলি যে একটু আগে কিন্তু অমৃত দাদাও কিন্তু আমাদের কমেন্ট করেছে যে পর্তুগাল হেরে গেল এই ব্যাপারটা আসলে আমার ফিফা 2026 একটু কেমন অদ্ভুত ছিল বলা যায় বেশ ভালো ভালো কিছু টিম কিন্তু হচ্ছে খুব আগে ভাগেই চলে গেল এবং হচ্ছে বিদায় নিল পুরো ফিফা থেকে আর সেই ভিত্তিতে যদি আজকের কথা বলি আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা সেক্ষেত্রেও কিন্তু একটা ভয় লাগা কাজ করছে কারণ দেখেন ব্রাজিল যেভাবে বিদায় নিল বা পর্তুগাল যেভাবে বিদায় নিল আমি পর্তুগালের গতকালকের মানে এই যে এই ম্যাচের কথা যদি বলি আসলে দুই টিমের খেলাই কিন্তু খুবই ভালো একটা কি বলবো যে ভালো একটা মানে স্কোয়াড প্ল্যানিং কিন্তু ছিল তাদের বাট আনফর্চুনেটলি আসলে কি হয়েছিল বা এভাবে যে গোল খেয়ে যাবে এই ব্যাপারটা বা স্পেনের যে আসলে 1-0 গোলে যে জিতে যাওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা আমরা কখনো ভাবি নাই আর এটাই হয়ে গেল আর কি যাই হোক এই গোল বলের উপরে কোনো ভরসা নেই আশা করছি পরবর্তীতে যারা খেলবে অর্থাৎ এই যেমন স্পেনের কথা যদি বলি স্পেনও পরবর্তী ম্যাচ খেলছে সো আসলে প্রত্যেকটা টিমের জন্যই কিন্তু অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল যাই হোক আরো অনেকেই যুক্ত আছে আমার সাথে সবার সাথেই আমরা গল্প করবো সবার সাথেই কথা বলবো আমি কিছু মেসেজ চলে যাই কারণ অনেকক্ষণ হচ্ছে মেসেজ পড়া হচ্ছে না আর যেটা বলছিলাম আর কি আজকে আমরা একটু গানটা বেশি শুনবো কারণ গলার অবস্থাটা খুব খারাপ কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো এই আর কি আচ্ছা আমি প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আমার নতুন বন্ধু রসুন কি সুন্দর নাম আচ্ছা তুমি কি ম্যারিড কিছু মনে করো না আমি ম্যারিড না আমি আনম্যারিড কেমন আছেন ভাইয়া তানজিন রংপুর থেকে তানজিন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সালিহুর রহমান আছে আমার সাথে দেখতে পাচ্ছি ভাই কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তৌহিদুল ইসলাম আছে আপনার জন্য অসংখ্য দোয়া আপনি আপনার গলা যেন সেরে যায় প্লিজ দোয়া করবেন সবাই আসলে গলার ব্যথা বা গলার এই সমস্যাটা খুবই মানে খারাপ লাগে আসলে কথা বলতে না পারা বা মন মতো খুলে কথা বলতে না পারা এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে গলা ব্যথা ফেস করে সেই বুঝতে পারে আর কি যাই হোক আমরা আরো একটা গানে চলে যাব পরবর্তী কণ্ঠে আবারও ফিরে আসবো আমি এখন আমরা শুভর করা অনেক কিছু অ্যালবামের মন পাগলা গানটা শুনবো এত কথা না বলে সোজা গানে যাচ্ছি খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Midday. Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। So listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আজ রিদম কিন্তু দুপুর 2টা বাজে চলে এসেছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। বন্ধুরা, শেষ ঘন্টা কেন বললাম, 4:01 যেহেতু 5টা পর্যন্ত আছি সেহেতু এটা হিসেবে শেষ ঘন্টাই হয়। আসলে দেখতে দেখতে শেষ ঘন্টায় চলে এসেছি আর সবসময় যে কথাটা বলি যে সময়কে কখনোই আটকে রাখা যায় না, তো সময় সময়ের মতো চলে যাবে, এটাই স্বাভাবিক। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার চারিদিকে দেখা যাচ্ছে। আর তখন যেটা বলছিলাম, যেমনটা জান্নাতুল হীরা কিন্তু আমাদের মেসেজ করেছিল যে চট্টগ্রামের অবস্থা তেমন একটা ভালো না, খুব ঝড় তুফান হচ্ছে বা হচ্ছে গাছপালা ভেঙে পড়া বা ডালপালা ভেঙে পড়া এরকম নাকি ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। তারপর একটা ব্যাপার বলেছিল যে বাড়ির যে চাল আছে অর্থাৎ টিনের চাল, সেই টিনের চাল নাকি হচ্ছে উড়ে কারো একজনের গায়ের উপরে পড়তে নিয়েছিল বা হচ্ছে এই যেই সতর্কতা প্রয়োজন, আমার মনে হয় এই সতর্কতাগুলো অবলম্বন করা উচিত। ঝড় তুফানের সময় অবশ্যই সবাই একটু সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন, মানে যেসব জিনিস হচ্ছে মাথার উপর পড়তে পারে বা আপনার গায়ে উড়ে এসে পড়তে পারে সেই সব সাইডগুলো থেকে একটু দূরে থাকতে হবে এবং সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা ঢাকা শহর বলি বা ঢাকার বাইরে বলি, আমরা অনেকে কিন্তু একটা ব্যাপার থাকে যে দেখা যায় শৌখিনতা, মানে গাছ লাগানোর যে একটা শৌখিনতা থাকে, এই শৌখিনতা কিন্তু মোটামুটি আমাদের সবারই আছে। দেখা যায় বারান্দায় আমরা অনেক সময় গাছ লাগিয়ে থাকি বা আমরা ছাদে গাছ লাগিয়ে থাকি। সো যেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যখন গাছ লাগাচ্ছেন, গাছের যে টপটা অর্থাৎ আপনি গাছটা যে বৌলে বা যেই অনেকে আছেন বালতিতে লাগান বা অনেকে আছেন টবের মধ্যে লাগান, সো যেটাতেই আপনারা গাছটা রাখেন না কেন, সেটাকে কিন্তু অবশ্যই বিল্ডিংয়ের সাইডে রাখা যাবে না বা বারান্দার সাইডে রাখা যাবে না। কারণ হচ্ছে কি, কিনারাতে রাখলে দেখা যায় বাতাসে বা ঝড় বৃষ্টিতে কিন্তু আসলে সেই জিনিসটা পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং সেই জিনিসটা যদি আসলে কারো মাথার উপরে পড়ে বা কারো শরীরের উপরে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে। তো অবশ্যই যেটা করতে হবে এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, শুধু যে গাছপালা তা না, যে কোনো জিনিসই ছাদে হোক বা বারান্দায় হোক এই সাইডে রাখা থেকে একটু বিরত থাকবেন, কারণ আপনার জন্য অন্য একজনের ক্ষতি হয় বা ক্ষতি হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু আসলে মানা যাবে না। আর সাবধানতা অবশ্যই সবারই কিন্তু অবলম্বন করা উচিত। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সামিয়া যুক্ত আছে, সামিয়া নাকি বিয়ে ঠিক হয়েছে, সামিয়া বিয়ের দাওয়াত দিচ্ছেন তো? যাই হোক, সামিয়ার বিয়ে খেতে কে কে যাবেন আমার সাথে জানিয়ে দেন। আচ্ছা, রংপুর থেকে কিন্তু সারা যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, একটা বিটিএস গান শুনতে চায়। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনাকে আপনার পছন্দের গান একটা শোনানোর জন্য, অবশ্যই আমাদের সাথেই যুক্ত থাকতে হবে। সাউদা আছে, সাউদা লিখেছে আপনার ভাঙা গলার ভয়েসটাও মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাউদা এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। আর আসলে আমার শিক্ষা হয়নি, সাউদা যেটা জিজ্ঞেস করেছে আর কি যে চিলাচিলি করে শিক্ষা হলো কিনা, না শিক্ষা হয়নি, আজকেও চিল্লাতে হবে, আজকেও অনেক শাউট করতে হবে, কজ আর্জেন্টিনা যেহেতু জিতে যাচ্ছে এইটা অবশ্যই, তো আমি খুব এক্সাইটেড। জুয়েল ভাই আছে মালয়েশিয়া থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন। আরও একটা গানে চলে যাবো, বাইরে বৃষ্টি, আমরা বৃষ্টির গান শুনবো, জলের গানের অতল গাল অতল জলের গান অ্যালবামের। তো খুব জলদি আবার ফিরে আসছি, এখন গান শুনি। বানের জলে

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু দুপুর দুইটা থেকেই আপনাদের সাথে ছিলাম এবং এখন পর্যন্ত আছি, পাঁচটা পর্যন্ত আছি। যাই হোক, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন আমাদের যে অফিসিয়াল নাম্বারটা, যদি একদম শেষ মুহূর্তে এসেছি তাও একটু বলে দিচ্ছি আর কি। আমাদের যে অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন facebook.com/ilovedhakaFM। তাছাড়া হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে আশা করছি অবশ্যই ফোনটা হাতে নিয়ে নেন এবং যুক্ত হয়ে জানিয়ে দেন কোত্থেকে যুক্ত আছেন আমার সাথে। আর একটা বিষয় একটু বলতে চাই, যেটা হচ্ছে যারা কল করছেন, মানে আনফর্চুনেটলি কলটা হয়তো আমরা ধরতে পারছি না, সো কল করে কোনো লাভ নেই, বা কল করলে হচ্ছে আমরা সেই কলটা রিসিভ করতে পারবো না। সো আশা করছি অবশ্যই কল করবেন না, কল করলে মানে পরবর্তীতে দেখা যাবে যে আপনার নিজের ভেতরে একটা খারাপ লাগা কাজ করবে আর কি। যাই হোক, মেসেজ করবেন, অবশ্যই আমরা মেসেজ করব, আমরা আপনার মেসেজের অপেক্ষায় আছি। আমরা চাই আপনারা আমাকে টেক্সট করেন বা লিখেন, লিখে জানান কোত্থেকে আছেন, কোত্থেকে যুক্ত আছেন। সো আশা করছি অবশ্যই জানাবেন। আচ্ছা, একটা বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে বন্ধুরা, সেটা এই যে জুলাই মাস, দেখতে দেখতে কিন্তু জুলাই মাসে চলে এসেছি, আমরা জুলাই মাসে পা রেখেছি। আর এই জুলাই ঘিরেই কিন্তু আমাদের একটা অন্যরকম একটা ইতিহাস আছে, জুলাই গণ অভ্যুত্থান। হ্যাঁ বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, সাহস আর পরিবর্তনের আকাঙ্ক্ষার এক শক্তিশালী প্রতীক। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটা আন্দোলন ছিল জুলাই আন্দোলন, যেটা আমাদের বারবার মনে করিয়ে দেয় ঐক্যবদ্ধ মানুষের কণ্ঠস্বরই পারে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে। হ্যাঁ বন্ধুরা, জুলাই এই মাসটা আসলে কখনোই ভুলব না আমরা। জুলাই মাস জুড়ে আসলে আমাদের যে একটা ইতিহাস আছে, বা এই ইতিহাসের সাথে আমাদের যাদের সম্পৃক্ততা আছে, আমরাই জানি সেই জুলাই মাসের মহত্বের ব্যাপারটা, বা জুলাই মাসের ব্যাপারটা। জুলাই মাসে যারা শহীদ হয়েছিল তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করছি অবশ্যই তারা ভালো অবস্থানে আছেন এখন, মহান আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুক, সেই দোয়াই করছি। যাই হোক, জুলাই ঘিরে যদি কারো কোনো অনুভূতি থেকে থাকে, কারো কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আশা করছি অবশ্যই জানাবেন মেসেজ করে। যাই হোক, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর আমি আরো একবার বলছি যে যারা আমাকে কল করছেন, কলটা কিন্তু আসলে আনফর্চুনেটলি আমরা ধরতে পারছি না, সো আশা করছি কল না করে মেসেজ করবেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারছি। আমার সাথে কিন্তু আর্যমণি যুক্ত আছে নীলফামারি থেকে, দেখতে পাচ্ছি ভাইয়া হাজির হয়ে গেলাম। আর তোমার একটা নাম রেখেছি, সেটা হলো রিদম না হয়ে আলুর দম। ভালো ভালো, হ্যাঁ এই নামটা সুন্দর, এই নামটা অবশ্যই এর আগেও রেখেছিল আমার এক ফ্রেন্ড। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সোলেমান আছে আমার সাথে, আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে আছে নামটা লিখে নি, ও আচ্ছা ইভা আছে যুক্ত রংপুর থেকে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু তাহিরা যুক্ত আছে রংপুর থেকে, সীতা যুক্ত আছে আমার সাথে। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, এটা তো ঠিক। আসলে কি বলবো, গলাটার অবস্থা মানে ভীষণ খারাপ বলা যায়, কারণ কথাই বলতে পারছি না গলা ব্যথার জন্য আর কি। আচ্ছা, রংপুর থেকে বাদল যুক্ত আছে আমার সাথে, আমার সাথে কিন্তু পরি যুক্ত আছে, রংপুরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কোথায় বললাম চলো বৃষ্টিতে ভিজি, মা বকা দিয়ে বলে ঘুমালে ঘুমা, না হয় পড়তে বস, আগামীকাল তোর পরীক্ষা না, বলো তো আমার কেমন লাগে। ভাইয়া তুমি কি উপন্যাস পড়ো? হ্যাঁ উপন্যাস পড়া হয়, মোটামুটি উপন্যাসের প্রতি একটা দুর্বলতা আছে। আর বৃষ্টিতে ভিজার দরকার নেই, কারণ বৃষ্টিতে ভিজেই কিন্তু আমারও কিন্তু এই অবস্থা, গলার অবস্থা খারাপ বা জ্বর এসেছিল, সো এই বৃষ্টিতে আসলে ভিজার কোনো মানে হয় না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে, রংপুর থেকে আইরিন যুক্ত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সোনি যুক্ত আছে, ফাহমিদা আক্তার সোনি।
সিলেট থেকে। ওকে, কিটা খবর? ভালো নি, আমার খুব অসুখ, দোয়া করবেন। আসলে যেটা বুঝতে পারছি বা যেটা দেখছি, চারিদিকে কিন্তু মোটামুটি সবারই জ্বর, ঠান্ডা, কাশি। এই বৃষ্টিটার জন্যই হতে পারে, বা হচ্ছে হঠাৎ করে গরমের মাঝখানে এরকম একটা ওয়েদার চলে এসেছে, তো যার কারণে হয়তো বা সবার মধ্যেই কিন্তু একটা মানে ঠান্ডা বা জ্বর কাশির একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, এই আশাই রাখছি। আমরা আরো একটা গানে চলে যাবো এখন। আমরা এখন বাপ্পা আর হচ্ছে ফাহমিদা নাবির করা একটা গান শুনবো, যেটা হচ্ছে মুঠো গান টু অ্যালবামের একটা গান, তাও কেন দেখছো। খুব সুন্দর একটা গান, এত কথা না বলেই সোজা গানে চলে যাচ্ছি। আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত, যেহেতু এটা শেষ ঘন্টা, অবশ্যই আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডিফেজের সাথে। এবং কথা না বলে গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি ঢাকা FM 90.4।

0: লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা রেখে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Kad bi taja bonder žate bil te odino na বন্ধুরা, দুপুর দুইটা থেকেই কিন্তু ছিলাম আপনাদের মাঝে, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে মিড ডে ফিল নিয়ে ছিলাম। আশা করছি সবাই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন এবং শেষ পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা মেসেজ করেছেন, যারা আমার ফেসবুকে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন বা আমাদের নাম্বারে মেসেজ পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন বা যুক্ত ছিলেন। আমি কিছু কিছু মেসেজ একটু দেখে আসি কে কে যুক্ত আছে এখন আমার সাথে। প্রথমে একটু ফেসবুকে চলে যাব। ফেসবুকে কিন্তু দেখতে পাচ্ছি আফ্রিদা ওয়াসিম আছেন, কমেন্ট করেছেন ভাইয়া জেন জেন আসিফ গানটা প্লে করবেন। আছে, ঠিক আছে, অবশ্যই। সাদিয়া ফারহানা আছে, আয়না রয় আছে দেখতে পাচ্ছি, আয়ান রয়, ওকে, উমের রায়হান কিন্তু এখন পর্যন্ত আছে। আচ্ছা, আর এস রাব্বি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, উমের রায়হান আছেন, লামিয়া জান্নাত আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং যুক্ত থাকার জন্য। এত সময় কষ্ট করে লিখছেন, সবাই আমাকে মেসেজ করছেন। আচ্ছা, আমি একটু নাম্বারেও চলে যেতে চাই, নাম্বারেও কিন্তু অনেকেই যুক্ত আছে আমার সাথে। আসলে দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর গলার জন্য তো আসলে ওভাবে কথাও বলতে পারছিলাম না। আর আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিয়াম আছে, দেখা যাচ্ছে সিয়াম সিয়াম সিয়াম। আর্জেন্টিনা আজকে হারতে পারে, তারপর তোমার সাথে দেখা হবে। আচ্ছা, তাই নাকি, দেখা যাক। আর্জেন্টিনার খেলা নিয়ে আমি যদি একদম সত্যি কথা বলি, আমি নিজেও কিন্তু একটু টেনশনে আছি, কারণ মানে কোন দলের খেলার এবার আসলে প্যাটার্ন ওভাবে বোঝা যাচ্ছে না। তো দেখি কি হয়, কি হয় সেটা দেখা যাক, রাতের অপেক্ষায় আছি। দশটা বাজবে কখন, খেলা শুরু হবে কখন, ম্যাচটা যে কি হবে সেই টেনশন আর ভালো লাগছে না। আচ্ছা, রিদম ভাই কেমন আছেন? নাজিবা ফ্রম সিলেট, ভাইয়া আমি সময় করে আপনাকে প্রতিদিন শুনি, আমি পড়া নিয়ে অনেক ব্যস্ত থাকি, এজন্য মোবাইলে টাকা থাকে না, আমি মেসেজ করতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবা মায়ের মনের আশা পূরণ করতে পারি। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল নাজিবা। আর বাই দ্য ওয়ে নাজিবা, আপনার নামটা কিন্তু বেশ সুন্দর, বেশ কিউট একটা নাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে, আছে আমার সাথে আছে জান্নাতুল হীরা, কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে দেখা যাচ্ছে। ঝড় তুফান এখন থেমেছে, তবে বিদ্যুৎ সংযোগ নেই, কারণ আমি আম গাছটি কারেন্টের তারে পড়ে গিয়েছে। আচ্ছা, এরকম একটি ঘটনা কোরবানি ঈদে আগেও হয়েছিল, চারিদিকে এক বুক পানি, কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও আচ্ছা, চট্টগ্রামের যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি কিন্তু ব্যাপারটা শুনছিলাম বা ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। চট্টগ্রাম নাকি অলরেডি হচ্ছে প্রায় মানে বেশ কিছু জায়গা নাকি পানির নিচে চলে গেছে। সো আল্লাহ ভরসা, আশা করছি কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না। তারপর সবাই সবার জায়গা থেকে সাবধানে একটু থাকবেন, কারণ বন্যা জিনিসটা আসলে খুবই ভয়ানক একটা ব্যাপার। সো দেখা যাক। আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলেও মানে আসলে এখন একটু টেনশন হচ্ছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আজ কোথায় হিমাদ্রি আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমার সাথে রাফিয়া যুক্ত আছে রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে কে যুক্ত আছে, রূপকথা যুক্ত আছে আমার সাথে। রিদম ভাইয়া আপনার বউ আমার পাশে, নাম বলবো না, এটা আবার কেমন কথা, আমার বউ আসলো কোত্থেকে? আর আমার বউ যদি থেকেই থাকে, আপনিও আমার বউ সেখানে কি করছে? আচ্ছা, হাই, আই লাভ ইউ মাজেদা ফ্রম সিলেট, মাজেদা লাভ ইউ টু ম্যান, অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আরো অনেকেই যুক্ত আছে আমার সাথে, মইন যুক্ত আছে, আশা যুক্ত আছে, আয়েশা যুক্ত আছে দেখা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে তাসনুবা যুক্ত আছে আমার সাথে, সুখী সরকার যুক্ত আছে, পরি যুক্ত আছে আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমার সাথে ছিলেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। তবে দেখতে দেখতে আমরা আসলে বিদায় মুহূর্তে চলে এসেছি আজকের মতো, হয়তো আমাকে বিদায় জানাতে হবে আপনাদেরকে, কারণ প্রায় পাঁচটার কাছাকাছি কিন্তু চলে এসেছে সময়। আচ্ছা, সেই সময় তাসলিমা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য। আর বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা গল্প করছিলাম, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, দেন হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা কথা বললাম। তো ফিফা ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, আজকে আর্জেন্টিনার খেলা আছে রাত দশটা বাজে। সো আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আশা করছি আর্জেন্টিনা একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবে ইজিপ্টের সাথে। আর ইজিপ্টের ফরমেশন যে খারাপ ব্যাপারটা কিন্তু তাও না, ইজিপ্টের খেলাও কিন্তু বেশ সুন্দর, মানে একটা টেনশন কিন্তু কাজ করছে আসলে, কখন দশটা বাজবে, কখন খেলা শুরু হবে সেই বিষয়টারই অপেক্ষা।
তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আশা করছি আগামীকাল ইনশাআল্লাহ অবশ্যই আর্জেন্টিনার জেতার পর একটা ভালো মন মানসিকতা নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো দুপুর 2টা বাজে মিড ডে ফিল্ড নিয়ে। তো এখানে বিদায় জানাচ্ছি সবাইকে, গান শুনতে শুনতে বিদায় নিব। আমরা শ্রেয়া ঘোষাল, শান আর আঞ্জলিকার একটা গান শুনবো, যেটা হচ্ছে দ্য বংস এগেইন অ্যালবামের রিদ মাঝারে রাখবো। বেশ সুন্দর একটা গান। এই গানটা আমি যদি বলি আমার পার্সোনালি খুব ভালো লাগে, বা আমার পছন্দের একটা গানের, মানে আমার পছন্দের যত গান আছে সব গানের মধ্যে কিন্তু এই গানটা একটা, রিদ মাঝারে রাখবো। তো কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি। তো আশা করছি অবশ্যই আবার আগামী দিন কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

আছেন তো ফিলে, মাগার কঠোর জন্য আছে টিলে, থাকেন চিলে, কারণ চক্র বকর বাচ্চিত নিয়ে সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করলেন কিন্তু।

أشهد أن محمد رسول الله أشهد أن محمد

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: Hello, listeners. Welcome back again. বলেন তো আমি কে? বন্ধুরা গেস করেন দেখি। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফ এম 90.4, আর হাজির হয়ে গেলাম ঢাকা মেট্রো 9040 নিয়ে। লিসেনার্স, হয়তো সবাই অপেক্ষা করছেন আপনাদের সিফাত ভাই কখন আসবে, সিফাত ভাই ঢাকা মেট্রো 9040 নিয়ে কখন হাজির হবে। বাট আনফর্চুনেটলি রিদম কিন্তু আবার চলে এলো। হ্যাঁ বন্ধুরা, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ছিলাম আপনাদের আরো একটা পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু আমি ঢাকা মেট্রো 9040 তো হাজির হয়ে গেলাম সিফাত ভাইয়ের পরিবর্তে। সিফাত ভাই কোথায় আছে? এরকম একটা কোয়েশ্চেন আসলে সবার মনেই হয়তো এখন যাচ্ছে যে সিফাত ভাইয়ের জায়গায় রিদম কেন আসলো, সিফাত ভাই কোথায়, রিদম কেন? রিদম কোনো কারণে আসেনি, রিদম এসেছে আসলে কেন, সিফাত ভাই কোথায় সেটা জানানোর জন্য। বন্ধুরা সবাই তো জানেন যে আজকে আসলে আমি যদি বলি, আমার কথা যদি বলি, সিফাত ভাইয়ের কথা যদি বলি, আমার এবং সিফাত ভাইয়ের পছন্দের টিম আর্জেন্টিনার খেলা। সো হয়তো বা আমরা একটু আসলে আর্জেন্টিনার খেলা তো আমরা একটু প্রিপারেশনে আছি, তবে আমাদের তো মাঠে নামতে হবে আজকে, তাই না? হ্যাঁ, সিফাত ভাইও হয়তো বা প্রিপারেশন নিচ্ছে, আজকে ফাটিয়ে হয়তো বা খেলাটা দেখবে আর কি। যাই হোক, সিফাত ভাই নেই, সিফাত ভাইয়ের জায়গায় কিন্তু রিদম হাজির হয়ে গেল আপনাদের মাঝে। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান ঢাকা মেট্রো 904, এবং আমি আছি এখন আছি আপনাদের সাথে। কতক্ষণ আছি ঠিক বলতে পারছি না, তবে সিফাত ভাই নেই, আমি সিফাত ভাইয়ের যারা লিসেনার যারা আছেন, সিফাত ভাইয়ের ফ্রেন্ড যারা আছেন, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপে বলেন বা নাম্বারে বলেন সবাই কিন্তু লিখছে। আমি আমি আমি একটু মেসেজ দেখে আসি যে সিফাত ভাইয়ের মানে জন্য কে কে এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি কোথায়, শুভ বিকেল সিফাত ভাইয়া, অনেকদিন পর চলে এলাম রংপুর থেকে, নুসরাত জাহান, থাকবো পুরোটা সময় কথা দিলাম। নুসরাত জাহান, আনফর্চুনেটলি আজকে সিফাত ভাই তো নেই, তবে রিদম আছে আপনাদের সাথে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি তহিদুল আছে, হে উস্তাদ, বনশ্রী থেকে শুনছি, উস্তাদ কেমন আছেন? উস্তাদ সবাইকে জানাই ঢাকা মেট্রো 9040 তে স্বাগতম। তহিদুল কি বলবো, আনফর্চুনেটলি আজকে তো উস্তাদ নেই, আজকে উস্তাদের আরো একজন শীর্ষ অর্থাৎ রিদম আছে আপনাদের সাথে। আচ্ছা, অমৃত বোস দাদাও কিন্তু চলে এসেছে দেখা যাচ্ছে, শুভ বিকেল জানিয়েছে, দাদা আনফর্চুনেটলি আজকে নাই সিফাত ভাই, রিদম আছে আপনাদের সাথে, দেখা যাক যতক্ষণ আছি ততক্ষণ হয়তো আপনাদের সাথে গল্প করবো আর কি। আচ্ছা, সিফাত ভাইয়ের আরো একজন ফ্রেন্ড হয়তো বা লিখেছেন, কে, রানী, পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন বাংলা ফার্স্ট এক্সামের চেয়ে ইংলিশ ফার্স্ট এক্সাম এত ভালো হয়েছে কি আর বলবো, বেশি খুশিতে 4 মার্কস, জানি সরি জেনে শুনে ভুল করেছি, তবুও 80 এর নিচে থাকবে না, মাশাআল্লাহ, ভালো তো, বেশ ভালো, বাহ, সিফাত ভাইয়ের লিসেনাররা দেখি খুবই ট্যালেন্টেড। আচ্ছা, তারপর নুসাইবা কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি চিটাগাং থেকে। তারপর দেখতে পাচ্ছি, বাই দ্য ওয়ে নুসাইবা, আমি একটু চিটাগাং এর ব্যাপারে জানতে চাচ্ছিলাম, ওইখানে নাকি খুব ঝড় তুফান হচ্ছে বা বন্যার একটা প্রবণতা নাকি দেখা যাচ্ছে। যাই হোক, সিফাত ভাইয়ের ফ্রেন্ড যারা আছেন সবাই আশা করছি অবশ্যই থাকবেন ঢাকা মেট্রো 9040 এর সাথে বা ঢাকা এফএম 90.4 এর সাথে। আমরা এখন একটা গানে চলে যাব, এখন আমরা মুজার আর হচ্ছে তোশিবার করা একটা গান শুনবো, নয়া দামান। তো আশা করছি অবশ্যই সবাই ঢাকা মেট্রো 9040 এর সাথেই থাকবেন, থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে।
1: Yeah. I love it.

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bb। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: ঢাকা মেট্রো 9040।

Hello listeners, welcome back again. আবারও রিদম চলে এলো আপনাদের মাঝে। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের অন্য আরো একটা পছন্দের অনুষ্ঠান, ঢাকা মেট্রো 9040। সিফাত ভাইয়ের অনুষ্ঠান, বাট আনফর্চুনেটলি সিফাত ভাই আজকে নেই। সিফাত ভাই কেন নেই? সিফাত ভাই মোস্ট প্রবাবলি প্রিপারেশন নিচ্ছে। আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, মেসির সাথে হয়তো বা সিফাত ভাই খেলবে, সেজন্য প্রিপারেশন নিচ্ছে এবং সেটা নিয়ে হয়তো ব্যস্ত আছে আর কি। যাই হোক, সিফাত ভাই নেই, তবে রিদম আছে আপনাদের সাথে ঢাকা মেট্রো 9040 নিয়ে। লিসেনার, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। এই মুহূর্তে একটু বলে দিতে চাই, যারা সিফাত ভাইকে খুঁজছেন, সিফাত ভাই আনফর্চুনেটলি নেই, আছি রিদম। আপনারা চাইলেই কিন্তু ঢাকা মেট্রো 9040-তে মেসেজ করতে পারেন এবং কে কে শুনছেন, কে কে যুক্ত আছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারেন, তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ilovedhakafm। সেখানে যুক্ত হয়ে গেলেও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন এবং খুব ইজিলি কিন্তু আমরা আড্ডায় মেতে উঠতে পারবো। তাছাড়া আমাদের যে অ্যাপটা আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে সার্চ করলেই পেয়ে যাবেন এবং ডাউনলোড করে ফেললে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি শুনতে পারবেন আপনার পছন্দের এই স্টেশন। সো সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর যারা সবাই খুঁজছেন যে সিফাত ভাই কোথায়, সিফাত ভাই কোথায়, ভয়ের কিছু নেই, সিফাত ভাই আছে, সিফাত ভাই কোথাও যায়নি, সিফাত ভাই হয়তো একটু ব্যস্ত আছে আর কি। আর সিফাত ভাইয়ের পরিবর্তে কি রিদম আবার ঢাকা মেট্রো 9040 নিয়ে হাজির হয়ে গেল, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা কিন্তু টোটালি এরকম না, আপনারা কোনো টেনশন করবেন না। ঢাকা মেট্রো 9040 নিয়ে সবসময় সিফাত ভাই ছিল, সিফাত ভাই থাকবে। যাই হোক, আমি আসলে চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প গুজব করার জন্য বা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর ভাবলাম দেখা যাক না যে সিফাত ভাইয়ের ফ্রেন্ড কে কে আছে। ফ্রেন্ডটা কি শুধু আমাকেই শুনে নাকি সিফাত ভাইকে শুনে, বা সিফাত ভাইয়ের ফ্রেন্ডটা কি শুধু সিফাত ভাইকে শুনে না রিদমকে শুনে, এই ব্যাপারটাই দেখার জন্য কিন্তু হাজির হয়ে গেলাম আর কি। যাই হোক, অনেকেই যুক্ত আছে, অনেকেই কিন্তু মেসেজ করছে, সবাই আসলে সিফাত ভাইকে খুঁজছে, কেউ মনে হয় মানে রিদমকে চায় না আর কি। যাই হোক, সিফাত ভাইয়ের ঢাকা মেট্রো 9040-তে এসে আমি বুঝে গেলাম যে রিদমকে আসলে কেউই ভালোবাসে না, সবাই সিফাত ভাইকে খুঁজে। আচ্ছা চলেন কিছু মেসেজ একটু দেখে আসি, ঢাকা মেট্রো 9040-র সাথে কে কে আছে। বাইদে গলার অবস্থা কিন্তু এখন পর্যন্ত খুব খারাপ, আমি মানে একটু পরপর চা খাচ্ছি আর হচ্ছে কথা বলছি, মিড ডে ফেলের সময় তো সবাই বুঝতেই পারছিলেন, বাট এখনো তারপরে একটু বলা যায় যে আসলে যেহেতু বেশ কয়েকবার চা খেয়ে ফেলেছি, মোটামুটি গলাটা কিন্তু এখন একটু ভালো পর্যায়ে আছে, তবে জানি না কি হবে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে বৃষ্টি থেকে একটু দূরে থাকবেন, কারণ এই বৃষ্টিটাতে মানে এই বৃষ্টির পানিটা মাথায় পড়লেই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি কোথায় কোথায় কে আছে, কে কে যুক্ত আছে একটু দেখে আসি। আসসালামু আলাইকুম সিফাত ভাই, চলে আসলাম ঢাকা মেট্রোতে, রবিউল ইসলাম রংপুর থেকে। রবিউল ভাই আনফর্চুনেটলি সিফাত ভাই তো নেই, যাই হোক রিদম আছে আপনাদের সাথে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সঞ্জিদা কিন্তু যুক্ত হয়ে গেছে, আই কান্ট এক্সপেক্ট ইউ হিয়ার, হোয়াটস আপ সঞ্জিদা। সঞ্জিদা, হ্যাঁ এইটাই, এক্সপেকটেশনকে ব্রেক করে রিদম হাজির হয়ে গেল ঢাকা মেট্রো 9040-তে। এটা আমার একটা সৌভাগ্য যে আমি সিফাত ভাইয়ের অনুষ্ঠানে এসে আসলে কথা বলতে পারছি বা সিফাত ভাইয়ের অবস্থানে বসে কথা বলতে পারছি, এটা আমার জন্য মনে হয় যে এটা আসলে একটা প্রাউড মোমেন্ট। কজ আমি যদি বলি বা আমি এই যে আর যে রিদম হিসেবে সবাই আমাকে চিনছেন জানছেন, ঢাকা এফএম 90.4-এ আসার পর যেহেতু আমি আসলে এর আগে একজন মিডিয়া পার্সন ছিলাম বা মিডিয়ার সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল বা মিডিয়ার সাথে কাজ করেছি, এই যে আর যে লাইফ বা রেডিও জকি বা রেডিও যে লাইফটা আছে, এই লাইফটাতে আসলে আমি যদি বলি বা ঢাকা এফএম 90.4-এ ঢোকার পরে আসলে আমার টুকটাক যা শেখা বা হচ্ছে আমার যতটুকু নলেজ আমি এখন পর্যন্ত গেইন করতে পেরেছি, পুরোটাই কিন্তু সিফাত ভাইয়ের জন্য। সো সিফাত ভাইয়ের অনুষ্ঠানে বসে সিফাত ভাইয়ের জায়গায় আমি কথা বলছি, এই ব্যাপারটা আমার জন্য আসলে একটা প্রাউড মোমেন্ট। আর সঞ্জিদা মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে সঞ্জিদা কি আমাদের ইয়েতে ছিলেন, আজকে মিড ডে ফেজে ছিলেন নাকি? আজকে বোধ হয় আপনাকে মিড ডে ফেজে পাইনি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সঞ্জিদা যুক্ত থাকার জন্য। আচ্ছা তমা কিন্তু যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। আরে সিফাত ভাই, আপনার ঢাকা মেট্রোয় আপন আপনি নাই এটা কোনো কথা? রিদমের ভয়েস শুনে আমি তো অবাক, চালিয়ে যাও রিদম, তমা ফ্রম সিলেট। তমা, রিদম আছে আপনাদের সাথে, সিফাত ভাই যেহেতু নেই, আজকে দেখি সিফাত ভাইয়ের আসলে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কতটুকু পূরণ করা যায় দেখা যাক। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি শারমিন আক্তার মুবারিকা কিন্তু আছে, সিফাত ভাই আজ কেন আসেনি প্লিজ বলবেন। ওই যে বললাম সিফাত ভাই প্রিপারেশন নিচ্ছে, সিফাত ভাই হচ্ছে প্র্যাকটিস সেশনে আছে, আজকে সিফাত ভাই আর্জেন্টিনার ম্যাচ খেলবে তো মেসির সাথে, সো সেটার প্রিপারেশন নিয়েছে আর কি।
আচ্ছা নুসেবা আছে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে নাকি আজকে খুব বৃষ্টি, মানে বৃষ্টি তো পুরো আসলে আমি যতটুকু মনে হচ্ছে বৃষ্টি সব দিকেই হচ্ছে, ঢাকাতেও কিন্তু আজ বেশ বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা কিন্তু খুবই থমথমে একটা ওয়েদার। আর মোস্ট প্রবলি এটা হয়তো নিম্নচাপের জন্য হতে পারে আর কি। আর চট্টগ্রামে যে ব্যাপারটা তখন আসলে আমার অনুষ্ঠান চলাকালীন অর্থাৎ মিড ডে ফিল্ডের সময়ও কিন্তু জান্নাতুল হীরা একবার বলছিল যে চট্টগ্রামে মোটামুটি বেশ ভালো ঝড় তুফান হয়েছে এবং গাছপালা ভেঙে পড়েছে, গাছপালা টিনের চাল উড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু শেয়ার করেছিল। আচ্ছা আমি নুসাইবার মেসেজটা একটু পড়ি। চট্টগ্রামে খুব বৃষ্টি হচ্ছে, মনে হয় আরেকদিন টানা বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে। আমাদের এদিকে কয়েকটা গাছ ভেঙে পড়ে গেছে। সিফাত ভাইয়া কি আর আসবে না? আমি আপনার মিড ডে ফিলস পুরোটা শুনেছি বাট SMS করিনি, কারণ আপনি SMS কম পড়েন। রিদমের সাথে সবারই একটা রাগ অভিমান থাকে সব সময়। আচ্ছা যাই হোক নুসাইবা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং মেসেজ করেছেন, মেসেজ পড়লাম এই আর কি। আমি আসলে এরকম না ব্যাপারটা যে আমি মেসেজ খুব কম পড়ি, আমি যতটুকু পাই ততটুকু পড়ার চেষ্টা করি। আর আচ্ছা যেটা কথা বলছিলাম চট্টগ্রাম নিয়ে, সো যেহেতু বৃষ্টি বাদলের দিন, ঝড় তুফানের দিন, সবাই একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন, কজ গাছপালা ভেঙে মানে যে পড়ছে, বা এই যে আপনি জান্নাতুলের একটা ব্যাপার শেয়ার করেছিল যে টিনের চাল উড়ে যাচ্ছে, সো এই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আসলে আনফর্চুনেট হয়ে যেতে পারে। দেখা গেল আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা বৃষ্টির মধ্যে দিয়ে আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে একটা গাছের ডাল ভেঙে হচ্ছে আপনার উপরে পড়লো, বা কোনো জায়গা থেকে একটা টিনের চাল উড়ে এসে পড়লো গায়ের উপরে, তখন কিন্তু একটা ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে। আর তাছাড়া আমি মিড ডে ফিল্ডে একটা বিষয় শেয়ার করেছিলাম যে যারা ঢাকা শহরে আছি বা ঢাকা শহরের বাইরে অনেকে হয়তো বা গাছের একটা শৌখিনতা থাকে, সেক্ষেত্রে দেখা যায় ছাদে বা বারান্দায় কিন্তু গাছের টপ থাকে বা হচ্ছে গাছ লাগানোর যে ব্যাপারটা থাকে, অনেক সময় দেখা যায় ঝড় তুফানের বাতাসে কিন্তু সেই গাছের টপটা মানে পড়ে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। সো রাস্তাঘাটে যে কারো উপর কিন্তু পড়ে যেতে পারে এবং একটা বাজে একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। সো এই বিষয়টাতে সবাই একটু অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক সিফাত ভাইয়ের লিসনার যারা আছেন সবাই আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আমি রিদম আছি আপনাদের সাথে। এখন একটা গানে চলে যাবো যেহেতু এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেছে, সো আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে দেখো বৃষ্টি নেমেছে গান, রিকির করা একটা গান, খুব সুন্দর একটা গান। আমি কথা না বলে গানে শিফট হয়ে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই ঢাকা মেট্রো 9040 এর সাথেই থাকবেন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নয়কে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো, নিয়ে আমি থাকবো আর জেহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

ট্রাফিক এখন সময় সন্ধ্যা ছটা 90.4 ঢাকা মেট্রো 9040

হ্যালো লিসেনার্স, ছয়টার ঘন্টায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান ঢাকা মেট্রো 9040 আর আছেন প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। ঢাকা মেট্রো 9040 এর মাঝে রিদম কি করছে? সিফাত ভাই নেই, সিফাত ভাইয়ের জায়গা কি রিদম নিয়ে নিল নাকি? না, রিদম নেয়নি, রিদম শুধু চলে এসেছে আপনাদের সাথে একটু গল্প করার জন্য আর কি, যেহেতু সিফাত ভাই নেই। সিফাত ভাই কোথায় আছে? যেটা বলছিলাম তখন যে আর্জেন্টিনার খেলা, সিফাত ভাই প্রিপারেশন নিচ্ছে আর্জেন্টিনার পক্ষ হয়ে খেলার জন্য। আজকে আর্জেন্টিনা দুর্দান্ত একটা ম্যাচ খেলবে, সেটা তো অবশ্যই আমরা জানি, আর সেটার একটা প্রিপারেশনই কিন্তু সিফাত ভাই নিচ্ছে। আমিও হয়তো কিছুক্ষণ পর হচ্ছে চলে যাব, চলে গিয়ে হচ্ছে আমিও প্র্যাকটিস শুরু করে দিব, কারণ আজকে রাতে কিন্তু গলা ফাটিয়ে চিল্লাতে হবে, যদিও গলার অবস্থাটা বেশ খারাপ। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন এবং সিফাত ভাইয়ের অপেক্ষায় আছেন, বাট আনফর্চুনেটলি হয়তো সিফাত ভাই নেই আর কি। যাই হোক, আমি সিফাত ভাইয়ের সাথে যারা কথা বলতে চাচ্ছেন বা সিফাত ভাইকে যারা মেসেজ করছেন সবার মেসেজই কিন্তু পড়ব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো 9040-তে কিন্তু কুসুম যুক্ত হয়ে গেছে ফ্রম সিলেট, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন, আপনাদের লাইভ ফেসবুক লাইভ দেখতে পাই না কেন ভাইয়া? আমাদের ফেসবুক লাইভ দেখতে পান না বলতে, যখন ফেসবুকে লাইভ চলে তখন তো অবশ্যই দেখতে পারবেন আর কি, আর হচ্ছে মানে যখন লাইভ চলবে তখনই দেখতে পারবেন, তাছাড়া তো আসলে দেখা পসিবল না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তানিয়া লালমনির হাট থেকে। তানিয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মেসেজটা হয়তো বা সিফাত ভাইকে করেছেন, বাট পড়ছি আমি, আমি রিদম। আচ্ছা, আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? সিফাত ভাই কোথায় আজ? আলহামদুলিল্লাহ অবসান ভাই বেশ ভালো আছি, আপনাকে অনেকদিন পর পেলাম, কেমন আছেন আপনি? আর সিফাত ভাই সামান্য একটু ব্যস্ত আছে, ব্যস্ততার কারণে হয়তো আজকে ঢাকা মেট্রো 9040-তে হাজির হতে পারেনি, তবে কোনো সমস্যা নেই, কেউ মন খারাপ করবেন না অবশ্যই। ঢাকা মেট্রো 9040-র পরবর্তী যেই অনুষ্ঠানটা আছে সেখানে অবশ্যই কিন্তু সিফাত ভাই চলে আসবে। তারপর আমি একটু নাম্বারে চলে যাই, নাম্বারেও কিন্তু অনেকেই যুক্ত আছে সিফাত ভাইয়ের জন্য, সিফাত ভাইয়ের জন্য অনেকেই অপেক্ষা করে। বাহ, বেশ বেশ ভালো, সিফাত ভাই সবার ভালোবাসার সিফাত ভাই। আচ্ছা, কোথায় মুই আজকা নয়া ঢুকুনু নীল ফামারি থাকি হজরত। হজরত, অনেক অনেক ধন্যবাদ। তহিদুল আছে, দেখা যাচ্ছে আছি তোমার সঙ্গে পুরোটা সময় জুড়ে। বস, অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগে। আমি আমি যে দেখছি যে আমার ফ্রেন্ডরা আসলে দুপুরবেলাও অ্যাক্টিভ থাকে খুব, এবং হচ্ছে সিফাত ভাইয়ের অনুষ্ঠানের সময় অ্যাক্টিভ থাকে, বা অন্যান্য যারা আছে সবার অনুষ্ঠানের সময় যখন অ্যাক্টিভ থাকে বা মেসেজ করে লিখে, বেশ ভালো লাগে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি কে আছে, মতিবুর রহমান, কিন্তু মতিবুর কিন্তু আছে অনেকদিন পর দেখতে পাচ্ছি। ভাই, আমরা হেরে গেছি, আমরা ব্রাজিল হেরে গেছি বলে কাঁদিনি, কেঁদেছি নেইমারের কান্না দেখে। আচ্ছা, এখন এই কথাটা যদি বলি, কথাটা নিয়ে আসলে তখনও কথা বলছিলাম যে ব্রাজিল বা আর্জেন্টিনা পর্তুগাল মানে এই টিমগুলো হচ্ছে শুধু একটা টিম, বাট এই যে ইমোশন, ইমোশন হচ্ছে যে কোনো একটা খেলোয়াড়ের প্রতি বা যে কোনো দলের সে খেলোয়াড় হতে পারে। লাইক আমি যদি বলি মেসির কথা, যদি বলি রোনালদোর কথা, যদি বলি নেইমারের কথা, যদি বলি, আসলে এক একজন মানুষের এক একজন পছন্দের খেলোয়াড় আছে। সো সেই জায়গা থেকে আসলে ভালোবাসা একটা কাজ করি। আর এই যে নেইমারের যেমন একটা বিদায় নেওয়া, আমি যদি বলি যে এনি হাউ যদি কখনো মানে কখনো না সরি, এই যে যেমন মেসির এটা লাস্ট বিশ্বকাপ, সো পরবর্তীতে সে আর খেলবে না বা তাদের খেলা দেখতে পারবো না, এরকম জাদুকরি খেলা দেখা পসিবল হবে না, এগুলো ভাবলে আসলে অটোমেটিক্যালি কিন্তু মনটা এমনিতেও খারাপ হয়ে যায়। যাই হোক, আশা করছি নেইমারের ফিউচারে হচ্ছে আরো বেটার কিছু আসবে এবং বেটার কিছু অপেক্ষা করছে তার জন্য। শুভ বিকাল রিদম ভাইয়া, সিফাত ভাইয়ের শোতে কেমন লাগছে? নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। রংপুর থেকে নুসরাত জাহান, আচ্ছা নুসরাত জাহান, সিফাত ভাইয়ের অনুষ্ঠানে এসে বেশ ভালোই লাগছে, সিফাত ভাইয়ের জায়গায় বসে কথা বলছি, সিফাত ভাইয়ের পরিবর্তে কথা বলছি, এটা আসলে আমার মনে হয় এটা একটা ভালো লাগার মতো বিষয়, এবং সিফাত ভাইয়ের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলতে পারছি, এটাও তো অবশ্যই একটা ভালো লাগার মতো ব্যাপার। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি সিমি আছে রংপুর থেকে, সিফু ভাইয়া আজ কোথায় নেই কেন? সিফু ভাইয়া নেই, সিফু ভাইয়া ওই যেটা বললাম, সিফু ভাইয়া প্রিপারেশন নিচ্ছে, আজকে আর্জেন্টিনার খেলা তো সিফু ভাইয়া খেলবে মাঠে, সেজন্য সিফু ভাইয়া প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, সিফাত ভাইয়া আজ তো ধাঁধা দেওয়ার কথা, মনি

এনজয় করবেন। আচ্ছা ভাই, আপনি মূলত কোন দলের সাপোর্ট করেন রিদম ভাই? আচ্ছা, আমি সাপোর্ট করি হচ্ছে মূলত আর্জেন্টিনা। আর্জেন্টিনার মানে আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা কাজ করে সবসময়। বা ছোটবেলা থেকে যদি বলি যে ছোটবেলা থেকে আসলে আর্জেন্টিনা সাপোর্ট করেই বড় হয়েছি, বা ফ্যামিলিতেও দেখেছি আর্জেন্টিনাকে সাপোর্ট করতে, বা মেসির খেলার প্রতি যে আমার একটা ভালো লাগা, এই তো সব মিলে ঝিলে আমার আর্জেন্টিনার খেলাটা বেশ ভালো লাগে আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত হয়ে গেছে তানজিন। রিদম ভাই, সিফাত ভাইয়ের কি হলো? না না, সিফাত ভাইয়ের কিচ্ছু হয়নি, সিফাত ভাইয়ের কিচ্ছু হয়নি, অল গুড। সিফাত ভাই ঠিক আছে, সিফাত ভাই যা মানে আনফরচুনেটলি নেই আর কি এখন। আচ্ছা, সিফাত ভাইয়ের নতুন রূপ রিদম ভাই, ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। উজ্জ্বল উজ্জ্বল যুক্ত আছে আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে সঞ্জিদা। আচ্ছা সঞ্জিদা যুক্ত নেই, সঞ্জিদা আবার টেক্সট করেছে কোথায়, আমি আপনার শো টাইমটাতে এখন বিজি থাকি, আজকে ছিলাম না। সিফাত ভাইয়ের জাস্ট সানডে শো টিউন করি, আজকে এখন ফ্রি জন্য টিউন করে দেখলাম আপনি শো হোস্ট করছেন, জোস। সো এটা এটা এটা আসলে খুবই কি বলবো, এটা কি গুড লাক বলা যায় যে আমিও আনফরচুনেটলি চলে আসলাম সিফাত ভাইয়ের শোতে, এবং সেখানে সঞ্জিদা চলে এসেছে এবং সঞ্জিদার সাথে আবার আমার কথা হয়ে গেল। যাই হোক, ভালোই লাগছে আসলে আপনাদের সাথে কথা বলে। সালিহুর রহমান লিখেছেন, আমার টেক্সট কি যায় না? হ্যাঁ আপনার টেক্সট এসেছে, অবশ্যই এসেছে। আপনাদের টেক্সট না আসার তো কোনো রিজন নেই, বা টেক্সট না আসার কোনো কারণ নেই। যাই হোক, আমি সালিহুর রহমানের মেসেজ একটু পড়ছি। বৃষ্টি ভেজায় মিষ্টি বিকেলবেলা যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন আগে বলি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে খুব ভালো লাগলো সালিহুর ভাই, আপনি বেশ ভালো আছেন। তোমা আছে দেখা যাচ্ছে, আজ সিফাত সিফাত সিফাত সবার মুখে থাকবে, সবার মেসেজে শুধু সিফাত, তাই না রিদম? আমি সিফাত ভাইয়ের অনেক পুরনো বন্ধু, 4-5 বছর থেকে সিফাত ভাইয়ের শো শুনি, বুঝলা? ইংলিশ ম্যান বাংলিশ রিদম তোমা। হ্যাঁ বুঝতে পেরেছি। যাই হোক, একটা গানে চলে যাই, তানজিল মিসবার করার একটা গান শুনবো, সোনা বন্ধের গায়ে। দেখি আমি আবারও আসবো আপনাদের মাঝে। তো এখন এত কথা না বলে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি, কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাদেরকে, শুনতে পারবেন পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সিফাত ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ যেহেতু সিফাত ভাইয়ের অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, ঢাকা মেট্রো 9040 আছেন, তো অবশ্যই এখানে সিফাত ভাইকে খুঁজবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আর আরেকটা বিষয় নিয়ে একটু আমি আরো একবার ক্ষমা প্রকাশ করছি, সেটার কারণ হচ্ছে মানে যেহেতু আসলে গলার অবস্থা তেমন একটা ভালো না আমার, সো কথা বলতে কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আর কথা বলতে যে শুধু কষ্ট হচ্ছে ব্যাপারটা তা না, একটু পর হয়তো বা গলাটা মানে ব্যথা করছে, গলা ঝাড়িয়ে দিচ্ছি, সব মিলে ঝিলে আসলে আপনাদের প্রতি আই এম সো সরি যে আসলে এরকম ভাবে নিজের গলাটাকে আমি অসুস্থ বানিয়ে ফেললাম বা হচ্ছে অসুস্থ করে রেখেছি, যার কারণে এখন কথাও বলতে পারছি না ঠিকঠাক ভাবে। আচ্ছা, আমি একটু মেসেজে চলে যাই। সিফাত ভাইয়ের মেসেজ কিন্তু অনেকগুলো জমে গেছে, সবাই সিফাত ভাইকে খুঁজছে দেখা যাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি আছে কোথায়, পড়ি আছে রংপুর থেকে। এখন বলো রিদম ভাইয়া, তুমি যে উপন্যাস পড়ো উপন্যাসের নাম কি? কে বলেছে আপনাকে কেউ ভালোবাসে না? এই তো আমি আছি, কালকে এফএম শুনতে পারবো না কারণ মা কালকে কলেজে যাবে, তাই শুনতে পারবো না, মা কলেজের শিক্ষক। আচ্ছা, বুঝতে পেরেছি। উপন্যাস বলতে স্পেসিফিক কোন উপন্যাস তো নেই, এখন পর্যন্ত আমার বেশ কিছু উপন্যাস কমপ্লিট হয়ে গেছে, আর আমি হচ্ছে কয়েকটা উপন্যাস আর কি মানে ঘুরিয়ে ঘুরিয়ে পড়েছি বা পড়ছি এখন পর্যন্ত। মানে ধরেন এর আগেই আমার পড়া শেষ, বাট আনফর্চুনেটলি দেখা গেছে এখনো হয়তো বা সেই উপন্যাসটা নিয়ে পড়ছি বা সেই উপন্যাসটা আবারও ঘাটাঘাটি করছি, এরকম আর কি ব্যাপারটা। তারপর মুশফিক যুক্ত হয়ে গেছে রংপুর থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে কে আছে ঢাকা মেট্রো 9040 তে? হ্যালো জানু, কেমন আছো? এই কয়েকদিনে অনেক মিস করেছি, এভাবে পুরো মাস এক্সাম চলবে তাই তোমার শোতে যুক্ত হতে থাকতে পারছি না। জানো আজকে এক্সাম, আমি এক্সাম শেষে বৃষ্টিতে ভিজে ভিজতে ভিজতে বাসায় এসেছি আর এখন আমার ঠান্ডা লেগেছে। শারমিন? ও আচ্ছা, শারমিন নাকি? এই জন্যই তো বলি যে জানু জানু নামটা চেনা চেনা লাগছে। বাই দ্য ওয়ে শারমিন, আপনি টেক্সট করেছেন কোথায় আপনি জানেন তো? এটা কিন্তু ঢাকা মেট্রো 9040 চলছে, এটা রিদমের মিডে ফিল চলছে না। বাই দ্য ওয়ে, আচ্ছা এই যে বৃষ্টিতে ভিজার যে ব্যাপারটা, আমি কিন্তু দুপুরবেলাও বলছিলাম বারবার করে যে এই বৃষ্টিতে কিন্তু আসলে ভেজা যাবে না, কারণ এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা এবং জ্বর কাশির যে ব্যাপারটা এটা কিন্তু ফর শিওর দেখা দিবেই। রংপুর থেকে হালিমা আছে দেখা যাচ্ছে। সিফাত ভাইয়া কি আজ মেসির সাথে মাঠে নামবে নাকি? সিফাত ভাইয়ের কথা মিস করছি ভাইয়া, তোমাকেও মাঝে মাঝে শোনা হয়, থ্যাংক ইউ সো মাচ আমাকে মাঝে মাঝে শোনার জন্য। আর সিফাত ভাইয়া, হ্যাঁ সিফাত ভাই আজকে মেসির সাথে আর্জেন্টিনার প্লেয়ার হিসেবে নামবে, আজকে আর্জেন্টিনা জিতে গেছে ফর শিওর, কারণ সিফাত ভাই যখন খেলবে মাঠে তখন আর কোনো কথাই নেই। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমার সাথে আছে কোথায়, আমার সাথে কেউ একজন আছেন, লাকি খান আছে যুক্ত দেখতে পাচ্ছি। আচ্ছা মিনহাজ, আচ্ছা যে সিফাত ভাইকে টেক্সট করেছেন বাট সিফাত ভাই নেই, তারপর আমি মেসেজটা পড়ছি। আমরা তোমাকে কাছের মানুষ ভেবে তুমি করে বলি আর তুমি আমাদেরকে আপনি করে বলে দূরে ঠেলে দিচ্ছ, এই কষ্ট কিভাবে সহ্য করবো বলো। লাকি খান, বুঝলাম ব্যাপারটা, বুঝলাম। আচ্ছা, খুশবু আছে রংপুর থেকে দেখা যাচ্ছে। ও ভাই ভালো আছো? মাঝে মধ্যে শো এর মধ্যে আসি, হাজিরা দিই। আজ দুপুর 2টা থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল বাবারা 3 ভাই অর্থাৎ পুরো পরিবার সহ সবাই ঘুরতে গিয়েছিলাম চিকলি ওয়াটার পার্ক। আমার কোনো ফোন নেই, বাসা থেকে ফোন ধরতে দেয় না, ইন্টার ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম চলছে, দোয়া করবে। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। পরীক্ষার্থী বন্ধু বান্ধব যারা আছেন বা যারা শুনছেন বাট এক্সাম চলছে, অবশ্যই কিন্তু পড়ায় মন দিতে হবে, কারণ পড়ালেখার আসলে ডিফল্ট বলতে কিছু হয় না, পড়ালেখাই হচ্ছে শেষ ভরসা। ভালোভাবে পড়ালেখা করতে হবে, এক্সাম অ্যাটেন্ড করতে হবে, এক্সামগুলো ভালোভাবে দিতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, সেই আশাই সবসময় আর কি আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে করে থাকি। আচ্ছা, রংপুর থেকে কিন্তু তনুযুক্ত আছে দেখা যাচ্ছে। ভাই জানেন, আসলে চাচ্ছিলাম ব্রাজিল হারুক কিন্তু নেইমার জিতুক। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই লাকের একটা ব্যাপার। আসলে এখানে নেইমারের যে দোষ আছে, আমি একটা বিষয় খেয়াল করলাম যে অনেকে বলছে যে নেইমারকে প্রথমে কেন নামালো না, বা নেইমারকে হাফ অ্যান আওয়ারের পরে সাথে সাথে কেন নামালো না, নেইমার থাকলে হয়তোবা ম্যাচটা জিতে যেতাম, বা পেনাল্টিটা কেন ভিনিকে দেয়া হলো না, ভিনি করলে হয়তোবা গোল হয়ে যেত। আসলে ব্যাপারটা হচ্ছে এই ফিফাটা হয়তোবা ব্রাজিলের লাকে আর ফেভার করেনি, যার কারণে হয়তোবা ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে। আমি যদি বলি, আরো আরো বেশ কিছু টিম কিন্তু অলরেডি বিদায় নিয়েছে, জার্মানির কথা যদি বলি, জার্মানিও কিন্তু বিদায় নিয়েছে এই রাতে, গত রাতে কিন্তু হচ্ছে পর্তুগাল বিদায় নিল আমাদের মাঝখান থেকে। সো
এটাই আসলে খেলার ব্যাপারটা এমনই। দেখা যাক আর্জেন্টিনার খেলার ব্যাপারটা এখন পর্যন্ত বলতে পারছি না, দেখা যাক কি হয়। কি দাদা আমার মেসেজ পড়ো না কেন, আমি রংপুর থেকে নূর হাবিব। নূর হাবিব মেসেজ না পড়ার কিছু নেই, সো এসব কথাবার্তা আশা করছি আর বলবেন না। তারপর দেখা যাচ্ছে কে আছে যারা কিন্তু যুক্ত হয়ে গেছে। ভাই আমিও আর্জেন্টিনার সাপোর্টার, করলেও আমি আর্জেন্টিনার সাপোর্ট করলেও নেইমারের কান্না দেখে আমিও কেঁদেছি। নেইমারের কান্না দেখে আসলে সবারই মন খারাপ হয়েছে, এটাই স্বাভাবিক। এরকম ভালো প্লেয়ার সবসময় থাকে না, সবসময় থাকে না বা এক্সিস্টও কিন্তু করে না, দে আর ম্যাজিসিয়ান আই থিঙ্ক। দাদা তোমাকে ক্লাস থেকে আসার পর শুনতে পাইনি, এখন সিফাত দাদার অপেক্ষায় থেকে আপনাকে পেলাম। উমায়না উমায়না দেখেছেন, এটাই হয়তো বা লাক, রিদমকে খুঁজেছেন, রিদমকে আনফর্চুনেটলি পেয়ে গেলেন আর কি। আচ্ছা তমা লিখেছে খুব বৃষ্টি হচ্ছে সিলেটে, জানালার পাশে বসে বৃষ্টি দেখছি। কোথায় সবুজ, কোথায় জানালার পাশে বসে বৃষ্টি দেখছি, সবুজ মাঠে মাঠ, মাঠে শুধু ঘাস আর ঘাস, তার সাইডে একটা আম গাছ, গাছের উপর আর্জেন্টিনার পতাকা উঠছে, এদিক ওদিক উড়াউড়ি করছে, কেমন লাগলো কথাগুলো ব্রো? তমা আপনি আসলে কি বুঝাতে চাইলেন আমি ঠিক বুঝতে পারলাম না, তবে আর্জেন্টিনার পতাকা সবসময় উড়েছে এবং সবসময় উড়বে, এটাই স্বাভাবিক। ইভেন আজকের খেলার পরও, অর্থাৎ আগামীকাল আপনি যখন ঘুম থেকে উঠবেন, তমা ঘুম থেকে উঠে গাছটার দিকে আরো একবার তাকাবেন, তখন দেখবেন যে পতাকাটা আরো সুন্দরভাবে উঠছে, একদম নীল আকাশের সাথে মিলে সেই পতাকাটা আরো সুন্দরভাবে উঠছে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সানিম কিন্তু যুক্ত আছে। রিদম ভাই মেসেজ পড়ো, আগেরগুলো পড়ো। হ্যাঁ আমি সানিম আপনার সব মেসেজই কিন্তু পড়েছি, হাসি হাসি লাগে রিদম ভাই সিফাত ভাইয়ের আগে। আচ্ছা তারপর কে আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি মাহি কিন্তু আছে আমার সাথে, নুসাইবা আছে দেখা যাচ্ছে। ভাই আপনি কি তানহাপুর সাথে সবসময় ফাইট করেন, সিফাত ভাই এন্টারটেনমেন্ট গুলো আপনি দিতে পারছেন না কেন? আচ্ছা দেখেন সিফাত ভাই, সিফাত ভাই রিদম রিদম, তো আমার মনে হয় না যে আসলে রিদমের সাথে সিফাত ভাইয়ের তুলনা করে কোনো লাভ আছে। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন, যারা শুনছেন ঢাকা মেট্রো 9040। সিফাত ভাই নেই তবে আমি আর জি রিদম আছি আপনাদের সাথেই, আপনাদের মাঝেই। আশা করছি যতক্ষণ আছি ততক্ষণ কথা হবে, বাট হয়তো বা আমারও যে কোনো সময় চলে যেতে হবে। এখন একটা গানে চলে যাব বন্ধুরা, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অতল জলের গান, অ্যালবামের করা একটা গান, যেই গানটা করেছে জলের গান, জলের গান যেই ব্যান্ডটা আছে সেই ব্যান্ডটা। কি গান শুনবো এখন আমরা? আমরা শুনবো হচ্ছে কাগজের নৌকা, বেশ সুন্দর একটা গান। তাদের গানের কম্পোজিশন বা হচ্ছে তাদের যে মিউজিকগুলো বা তাদের যে আবিষ্কার করা যে মিউজিকগুলো ইনসেন। যাই হোক এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তুই? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: স্যার আসবো?
7: আসুন।
6: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
7: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
6: জি স্যার।
7: সেটা কেন হলো না?
6: না স্যার, মানে স্যার,
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
7: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
7: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
7: মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
7: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
7: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। এই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম চলে এসেছে আর যে সিফাত ভাইয়ের পরিবর্তে। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান ঢাকা মেট্রো 9040, শুনছেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সিফাত ভাই নেই আজকে। সিফাত ভাই, যেটা বলছিলাম আর কি, যে সিফাত ভাই কিন্তু জমিয়ে প্রিপারেশন নিচ্ছে আজকে, বুঝে, যেহেতু আর্জেন্টিনার খেলা, অবশ্যই সিফাত ভাই তো মাঠে খেলবে আজকে, আমিও খেলবো। আমি দেখি আপনাদের থেকে বিদায় নিয়ে হয়তো আমিও যাব প্র্যাকটিস ট্র্যাকটিস করে, দেন হচ্ছে আর্জেন্টিনার হয়ে খেলতে নেমে যাব। আজকে আসলে কি বলবো, আজকে আমাদের প্রতিপক্ষ হচ্ছে ইজিপ্ট। সো আমার মোটামুটি কিন্তু প্রিপারেশন ভালো, আমি মোটামুটি পুরোপুরিভাবে রেডি আছি। আজকে আর্জেন্টিনার বিপক্ষে যে কথা বলবে তার সাথে হবে আমার লড়াই। যাই হোক, আর্তিফাত ভাই তো খুব ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছে, প্র্যাকটিস চলছে। দেখি আজকে, আমি ধারণা করছি মেসি যদি একটা গোল দেয়, সিফাত ভাইও কিন্তু আজকে একটা গোল দিবে, দেখা যাক কি হয়। যাই হোক, অনেকেই কিন্তু আছে যুক্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 7:01 দেখতে দেখতে কিন্তু ঢাকা মেট্রো 9040 দ্বিতীয় ঘন্টা চলে এসেছে। তো আশা করছি সবাই একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন ঢাকা মেট্রো 9040 সাথে। আমি আছি আপনাদের মাঝে, হয়তো বা আমারও যে কোনো সময় বিদায় নেওয়া লাগতে পারে, বাট এখন পর্যন্ত বলতে পারছি না ঠিকভাবে। অনেকেই কিন্তু যুক্ত আছে, সিফাত ভাইয়ের অনেক ফ্রেন্ড যুক্ত আছে, অনেকেই মেসেজ করছেন, অনেকেই লিখছেন, সবাইকে সিফাত ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু যুক্ত হতে পারবেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা 01841 9040 9040, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন, তাছাড়া যুক্ত হতে পারবেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM, সেখানে যুক্ত হয়ে গেলে কিন্তু আমাদের রেগুলার পোস্ট পেয়ে যাবেন, এবং পোস্টের নিচে কমেন্ট করলে সেখানে খুব ইজিলি আমাদের আপনি কিন্তু রিচ করতে পারবেন। তাছাড়া আমাদের যে অ্যাপটি আছে অফিসিয়াল অ্যাপ ঢাকা এফএম 90.4, এটা হচ্ছে আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাপটি যদি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনাদের পরিচিত যত আরজে আছে এবং আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। অনেকে যুক্ত আছে, দেখি চলেন কিছু মেসেজ একটু পড়ে আসি। আচ্ছা, কুসুম লিখেছে সিলেট থেকে, সিফাত ভাই কই আজকে? সিফাত ভাই ওই যে বললাম প্রিপারেশন নিচ্ছে আর্জেন্টিনা খেলার জন্য, গোল দিতে হবে তো আজকে, তাই না? আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আরো একজন যুক্ত হয়েছেন, কে? ও, তাসনুবা ফ্রম রংপুর, তাই নাকি? গুড, সিফাতের পরিবর্তে তুমি আছো, যাক ভালোই হলো, তোমাকে আমার বেশি ভালো লাগে, পজিটিভ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ তাসনুবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ তাসনুবা। অবশ্য দুপুরবেলাও ছিল, আমার শো চলাকালীনও ছিল। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আজকে আপনি এই শোয়ে ভাইয়া, যাই হোক ভালো হলো কারণ আমি আপনার শোয়ে জয়েন হতে পারি না। ভাইয়া আজকে কি খেলা হবে? আর আমি স্বপ্নে দেখলাম মেসি আবার হ্যাট্রিক করেছে, মেজবা, ও মেজবা, তাই নাকি? মেজবা, আপনার স্বপ্ন হয়তো আজকে সত্যি হতে চলেছে। আমিও আশা রাখছি মেসি যদি আজকে আমাদেরকে আরো একটা হ্যাট্রিক গিফট হিসেবে দেয় আর কি ইজিপ্টের বিপক্ষে। তারপর আসলে বলা যাচ্ছে না, ইজিপ্টের স্কোয়াড বা তাদের ফরমেশন কিন্তু আসলে খুবই মানে রাফ অ্যান্ড টাফ বলা চলে, এর আগের ম্যাচের কথাও যদি বলি সেখানেও আমি খেয়াল করেছি। এখন বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। আশা করছি অবশ্যই মেসি এবং মেসির পুরো টিম তো চেষ্টা করবেই তাদের পুরোটা দিয়ে খেলার জন্য। তারপরে দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু সানজিদা আছে। আর যে রিদম, আপনাকে একটা সিক্রেট বলি, আপনাকে আমি অনেকদিন আগে ইনস্টাতে টেক্সট দিয়েছিলাম, আপনি ঝুলিয়ে রেখেছিলেন তাই আনসেন্ড করে দিয়েছি, তাই নাকি? আচ্ছা, যাই হোক সানজিদা, আমি অবশ্যই চেক করবো, আশা করছি আবারও আপনি টেক্সট করে রাখবেন। আসলে ইনস্টাগ্রামে ওভাবে অ্যাক্টিভ থাকা হয় না, যার কারণে হয়তো বা মিস হয়ে গেছে, আপনি দিয়ে রাখবেন, টেক্সট করে রাখবেন, আমি অবশ্যই চেক করার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি নবাব আছে দেখা যাচ্ছে আমাদের সাথে, রংপুরেও নাকি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মাহি আছে, শারমিন আক্তার মুবারিকা আছে আমাদের সাথে, সিমি আছে দেখা যাচ্ছে, আরাফাত কিন্তু যুক্ত হয়ে গেছে গাজীপুর থেকে। কেউ একজন লিখেছেন আই লাভ ইউ, আই লাভ ইউটা কাকে লিখেছেন? উমায়না, উমায়না আপনি কিন্তু একটু আগে একবার খেয়াল করেছেন যে আজকে কিন্তু সিফাত ভাই নেই, আজকে রিদম আছে, বাট এখন বুঝতে পারছি না আমি যে আই লাভ ইউ কাকে বলছেন, আমাকে নাকি সিফাত ভাইকে? যাই হোক, যাকেই বলেন না কেন, লাভ ইউ টু। তারপর দেখতে পাচ্ছি মুক্তাসিম আছে রংপুর থেকে আমার সাথে, তোমা আছে। আচ্ছা তোমা, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি, বাট আমিও ওই সৌন্দর্যের ব্যাপারটাই বলেছিলাম, বুঝতে পেরেছেন? আমি সৌন্দর্যের কথাই বলেছি এবং সেটাই বলেছি যে আগামীকাল সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠে দেখবেন তখন ব্যাপারটা আপনার কাছে আরো বেশি অদ্ভুত লাগবে, আরো বেশি সুন্দর লাগবে যখন দেখবেন নীল আকাশের সাথে আর্জেন্টিনার পতাকাটা গাছের উপরে আরো সুন্দরভাবে উঠছে। হ্যাঁ, আমি এই ব্যাপারটাই আপনাকে তখন বলেছি। আচ্ছা যাই হোক, তারপর দেখা যাচ্ছে হালিমা আছে রংপুর থেকে,
ভাইয়া থ্যাংক ইউ এস এম এস করার জন্য। আমি পুরোটা সময় সিফাত ভাইয়ের পুরোটা সময় আছি, সিফাত ভাইয়ের মেসির সাথে গোল দিক এটাই চাই। হ্যাঁ আজকে অবশ্যই, আজকে অবশ্যই গোল হবে, সিফাত ভাইও গোল দিবে। যাই হোক, একটা গানে চলে যেতে যাচ্ছিলাম। এখন আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে হঠাৎ সন্ধ্যায়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাইরে, আমার মনে হয় এই গানটা আসলে খুব ভালোভাবে যাবে। তো এখন আমরা রিয়া ঝাক্কানির করা গানটা শুনবো হঠাৎ সন্ধ্যায়। বেশ সুন্দর একটা গান। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন ঢাকা মেট্রো 9040 এর সাথে, যুক্ত থাকবেন সিফাত ভাইয়ের পরিবর্তে আসা রিদমের সাথে, যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
2: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
2: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো লিসেনার্স, দিস ইজ আরজে রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ঢাকা মেট্রো 9040। সিফাত ভাই নেই, সিফাত ভাইয়ের পরিবর্তে আজকে আরজে রিদম আছে আপনাদের সাথে প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। যাই হোক, অনেকেই কিন্তু মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন। সিফাত ভাই নেই, তবু আপনারা আছেন, যা এটা এটা ভালো, এরকম ভালোবাসা আসলে কজনই বা দেয়। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু মেসেজ একটু দেখে আসতে চাই, কারা কারা আছে, কারা কারা সিফাত ভাইয়ের জন্য অপেক্ষা করছে। প্রথমেই দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন, রিদম ভাইয়া সিফাত ভাইয়া কই? সিফাত ভাইয়া নেই, সিফাত ভাইয়া ওই যে প্র্যাকটিস মাঠে আছে, আজকে রাতে 10টা বাজে খেলা আছে আর্জেন্টিনার ইজিপ্টের বিরুদ্ধে, সো সিফাত ভাই প্র্যাকটিস করছে আর কি। আচ্ছা, তারপর উমায়না লিখেছে, তোমাকে বললাম, উমায়না আমি তখন বলেছি লাভ ইউ টু ম্যান, লাভ ইউ টু। তারপর তমা আছে, দেখা যাচ্ছে আমি ব্রাজিল আর্জেন্টিনা ওই দুই দেশকেই সাপোর্ট করি। ওকে, পর্তুগালও ভালো লাগে, জার্মান ফ্রান্স ওই বড় দলগুলোর খেলা এনজয় করি। নেইমার মেসি ছোটবেলা থেকেই শুনে আসছি, দুজনের খেলাই খুব ভালো লাগে, বুঝছো ব্রো? আমি কাউকে খোঁচা দেই না ফুটবল নিয়ে, তমা। না না, ঠিক আছে, বুঝতে পেরেছি, বাট আসলে কনসেপ্টটা এখানে একটু এলোমেলো হয়ে গেছে আর কি, আর কিছুই না, তমা। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে যুক্ত হয়ে গেছে শিমু, আচ্ছা প্রথম নাকি মেসেজ করেছে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখতে পাচ্ছি আপনি এই জায়গায় সিফাত আঙ্কেল কোথায়? সিফাত আঙ্কেল নেই, সিফাত আঙ্কেল ওই যে বললাম প্র্যাকটিস স্টেশনে আছে, আজকে রাতে ইজিপ্টের সাথে খেলা আছে, তো সো ভালোভাবে একটা প্র্যাকটিস করছে আর কি। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আইরিন আছে রংপুর থেকে, ভাইয়া আমার এসএমএস পড়ছো না কেন? কেন, এই যে পড়লাম। তারপর দেখা যাচ্ছে কে আছে, দীপান্বিতা গানটা শুনতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো দীপান্বিতা গানটা আপনাকে শোনানোর জন্য। এরপর দেখা যাচ্ছে কি বুঝছেন বলেন, কি কি বুঝছেন, আমাকে মেসেজ দেয়া কবর কোথায়, মানুষকে মেসেজ দেয়া একই কথা। আচ্ছা, কবরে মানুষকে যেমন মেসেজ দিলে মেসেজ করে না, তেমনি আপনিও মেসেজ দেখেন না, তাই আপনাকে এখন আর মেসেজ দেই না, বুঝলেন লাকি খান? আচ্ছা লাকি, আমি বলি সবাই, আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি মানে বেশিরভাগ মানুষজনই আমার সাথে খুব ফেরাপ, কজ আমি নাকি মেসেজ করি না, আমি হচ্ছে রিপ্লাই করি না বা এরকম কিছু আর কি। এখন আমি সবসময় আসলে চেষ্টা করি সবার মেসেজ পড়ার জন্য, এখন কারো মেসেজ যদি মিস হয়ে যায় সেটার জন্য আসলে আমি মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। অনেক সময় দেখা যায় মেসেজ পড়া হয় না বা সময়ের কারণে হয় না, বা দেখা যায় অনেক সময় আপনাদের মেসেজ যখন উপরে চলে যায় সেই মেসেজটা আমরা খুঁজে পাই না। তো এই ব্যাপারগুলো যদি আপনারা না বুঝেন, না বুঝে যদি আপনারা রাগ করে বসে থাকেন, তাহলে আমার মনে হয় আসলে কিছু বলার নেই আর এখানে। আচ্ছা যাই হোক, তমা আছে, তমা লিখেছে আজ আপনি অনেক কষ্ট করে সিফাত ভাইয়ের জায়গায় নিজেকে নিয়োজিত করেছেন, এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। তমা ফ্রম সিলেট, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সিফাত ভাইয়ের জায়গায় বসতে পেরেছি আসলে এটার জন্য আমি মানে খুবই প্রাউড ফিল করছি, যে সিফাত ভাইয়ের শো আমি করছি বা ঢাকা মেট্রো 9040 আজকে আমি কথা বলছি, এ ব্যাপারটা ভালো লাগার মতোই একটা ব্যাপার। আমরা কিন্তু শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, 7:29, যে কোনো সময় হয়তো বিদায় জানাতে হবে, তবে এখন একটা গানে চলে যাবো, আশা করছি খুব জলদি আবার ফিরে আসবো। এখন আমরা জলের গানের একটা গান শুনবো, পাতার গান, বেশ সুন্দর একটা গান, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে।

0: সবকে ছুঁছলো, বাসলো, লাইনে মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বো আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambo.it.com.bd।

0: রান্না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Cat Nation, Act Station. Dhaka Metro 9040.

Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with Dhaka Metro 9040. Listeners, আজকে unfortunately হয়তো বা সিফাত ভাই আমাদের মাঝে ছিল না. সিফাত ভাইয়ের যেহেতু সিফাত ভাইয়ের শো ঢাকা মেট্রো 9040, বাট কোনো প্যারানি রিদম কিন্তু ছিল পুরো সময় জুড়ে. আশা করছি একটু হলেও ভালো লেগেছে. সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন, এখন একদম শেষ পর্যন্ত আছেন. অনেকেই কিন্তু মেসেজ করেছেন, সবাই সিফাত ভাইকে খুঁজছিলেন. আর যেটা আমি বলছিলাম যে সিফাত ভাই নেই, সিফাত ভাই হচ্ছে প্র্যাকটিস করছে যেহেতু আজকে রাতে, আর কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে কিন্তু 7:49. হ্যাঁ, সময় কিন্তু সময় মতো চলে যাচ্ছে. তো আর্জেন্টিনার খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আর সিফাত ভাই সেটার প্রিপারেশনই নিচ্ছে. এখন কোয়েশ্চেন হচ্ছে, সিফাত ভাই কি খেলার প্রিপারেশন নিচ্ছে? না, সিফাত ভাই খেলার প্রিপারেশন নিচ্ছে না. সিফাত ভাই হয়তো বা গলাটাকে একটু ক্লিয়ার করছে, কারণ আজকে আর্জেন্টিনা গোল করবে আর কিন্তু খুব জোরে জোরে শাউট করতে হবে. সো ওয়েট করছি আর্জেন্টিনা কখন খেলতে নামবে এবং হচ্ছে কখন. আর যেটা আমি বলছিলাম যে সিফাত ভাই নেই, সিফাত ভাই হচ্ছে প্র্যাকটিস করছে যেহেতু আজকে রাতে, আর কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে কিন্তু 7:49. হ্যাঁ, সময় কিন্তু সময় মতো চলে যাচ্ছে. তো আর্জেন্টিনার খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আর সিফাত ভাই সেটার প্রিপারেশনই নিচ্ছে. এখন কোয়েশ্চেন হচ্ছে, সিফাত ভাই কি খেলার প্রিপারেশন নিচ্ছে? না, সিফাত ভাই খেলার প্রিপারেশন নিচ্ছে না. সিফাত ভাই হয়তো বা গলাটাকে একটু ক্লিয়ার করছে, কারণ আজকে আর্জেন্টিনা গোল করবে আর কিন্তু খুব জোরে জোরে শাউট করতে হবে. সো ওয়েট করছি আর্জেন্টিনা কখন খেলতে নামবে এবং হচ্ছে কখন তাদের দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে তারা আজকের ম্যাচটা উইন

কিন্তু কে আছে কে আছে, সানিম আছে এখন পর্যন্ত, নবাব আছে দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কে আছেন, রুবেল আছেন দেখা যাচ্ছে, স্বপন আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন, এখন পর্যন্ত কিন্তু লিখছেন। সিফাত ভাই ছিল না, যাই হোক সিফাত ভাই আবারও পরবর্তীতে কিন্তু চলে আসবে, তো এখানে টেনশনের কিছু নেই। আবার আপনারা আবার ভাববেন না যে রিদম কি এখানে বসে গেল কিনা, বা রিদম কি ঢাকা মেট্রো 9040 দখল করে নিল কিনা, না না ব্যাপারটা আসলে এরকম কিছুই না। রিদম আছে রিদমের মিড ডে ফিল্ড নিয়ে, অর্থাৎ আগামীকাল দুপুর 2টা বাজে আবারও হাজির হয়ে যাবো মিড ডে ফিল্ড নিয়ে আপনাদের মাঝে। আর তাছাড়া বৃহস্পতিবার তো আছেই উইকেন্ড বাস, ঢাকা মেট্রো 9040 আজকের এই যে শোটা করলাম, এটা আমার জন্য খুবই ভালো লাগার একটা ব্যাপার ছিল যে সিফাত ভাইয়ের খালি অবস্থানে হয়তো বা আমি এসে বসেছি বা করেছি। যাই হোক আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আর্জেন্টিনার খেলা আছে, সো সবাই খেলাটা দেখবেন অবশ্যই, কারণ আর্জেন্টিনা কিন্তু আজকে জিতে যাচ্ছে। আচ্ছা যাই হোক, খেলা নিয়ে খুবই এক্সাইটেড, খুব খুব খুব খুব বেশি এক্সাইটেড আমি। কখন যাব, কখন খেলা শুরু হবে, কখন খেলাটা দেখবো জানি না, মানে আমি এখনই কেমন জানি মাথার ভেতর একটা ভারী টেনশন কাজ করছে। যাই হোক, তো এখানেই বিদায় জানাচ্ছি ঢাকা মেট্রো 9040 থেকে। আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে এখন একটা মানে খুবই আমরা ধামাকাদার একটা গান শুনবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ইনসাফ আলবামের জেফারের করা একটা গান, গানটার নামই কিন্তু ধামাকা। সো আমার মনে হয় ধামাকা এই গানটা দিয়ে আজকের মতো আমাদের বিদায় নেওয়া উচিত। আবারও আপনাদের সাথে কথা হবে আমার শোতে, সিফাত ভাইয়ের শোতে হলে হতেও পারে, বাট আমার শোতে আবারও আগামীকাল কিন্তু দুপুরবেলা চলে আসবো। সো আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.ru। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সমুদ্রটা আর গান শুনে শুনে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd। 9.4

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন।

0: করতে শিরোনাম। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ তারেক রহমানের। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি, আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার, বললেন ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় অন্তত 9 পুলিশ কর্মকর্তা নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত 10টায় মিশর আর্জেন্টিনার এবং 2টায় সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে তিনি ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার সিওর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মত বিনিময় করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এ কে এম শামসুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ পিয়ের লাক্রোয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনের পরিবর্তিত চাহিদাকে ধারণ করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, যোগ্য ও দক্ষ বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান, দ্রুত নিয়োজন সক্ষমতা যাচাই, কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী এফপিইউ এর প্রত্যাহারের প্রেক্ষিতে নতুন মিশনে প্রতিস্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি আজ রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে

0: তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বীমার নিশ্চয়তা পান, তখন তিনি তার প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে পারেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
1: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
0: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয় বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, আগামী 16 জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করবে। এদিকে অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে শূন্য হয়ে পড়া সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময় মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং আব্দুর রহমানেল মাসুদ এসব তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে ধারাবাহিকভাবে ব্রিফ করা হবে। আচরণবিধির ওপর বেশ কিছু পর্যবেক্ষণ পাওয়ার কথা উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত জাতীয় নির্বাচনের মতো নির্বাচন কমিশন ভালো ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
3: স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে, এটা সময়ের দাবি।
2: এদিকে আর এক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শূন্য পদের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ খালি পড়ে আছে, তাই দ্রুত নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে সব নির্বাচন শেষ করতে ইসি সচেষ্ট রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাসুদ।
4: ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা সবই খালি পড়ে আছে। পুরো অবস্থাতেই যেটা করতে হবে কি, আমাদের কতগুলো নির্বাচন একের সাথে একটা জড়িত, আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি, সে ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলে সহযোগিতা করবে।
2: সীমানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে এই কমিশনার জানান, নির্বাচনী এলাকার সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য শীঘ্রই সরকারকে চিঠি দেওয়া হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: সরকার স্বাস্থ্য খাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ অনুষ্ঠিত বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্য খাতে বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্যে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারিক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে, তবে এবার মালয়েশিয়া নয় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। মন্ত্রী আরো বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।
5: মালয়েশিয়া গতকালকে খুলে গেছে শ্রমবাজারে। আমাদের মিডিল ইস্টে জাপান, কোরিয়া, মরিশাস, ওমান, সৌদি আরব,
6: ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলা খোঁজ খবর নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মামলার জট কমানো এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক বিকেলে আবার শুরু হয়। মন্ত্রী বলেন, সরকার সম্প্রতি 650টি সিভিল জজ ও সিনিয়র সিভিল জজ আদালত, 406টি যুগ্ম দায়রা জজ আদালত এবং 204টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, এসব আদালতের জন্য নতুন বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এক সম্পর্ক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়া যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনী এক প্রশ্নের জবাবে জানান, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমাতে সরকার বিকল্প উৎসের পানি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:30 আবার বসবে। বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক হামলায় অন্তত 9 পুলিশ কর্মকর্তা নিহত ও আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সরকারি একজন কর্মকর্তা জানান, কয়েক বিলিয়ন রুপির একটি বাঁধে নির্মাণস্থলে প্রহরারত পুলিশের ওপর হামলাকারীরা গুলি চালায়। তিনি বলেন, নিহতদের মধ্যে 2 ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। নিখোঁজ কর্মীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তেহরানে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠানের পর শোক মিছিল সহকারে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কুমে নিয়ে যাওয়া হয়। ইরানের নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কুমের জামকারান মসজিদে হাজার হাজার মানুষ সমবেত হন। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফনের আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়ও তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড সিক্সটিনে আজ মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে। এছাড়া রাত ২টায় কানাডার ভ্যাঙ্কুভারে রাউন্ড সিক্সটিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বকাপ ধরে রাখার মিশনে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে অপরাজিত থেকে শেষ ষোলোতে পা রেখেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টাইব্রেকার জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বের বাধা পার হয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মিশর। ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলতি বিশ্বকাপের চারটি ম্যাচে ৭টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আজও থাকবেন স্পটলাইটে। বিপরীতে মিশরের মূল ভরসা মোহাম্মদ সালাহ, যিনি একটি গোল ও দুইটি অ্যাসিস্ট নিয়ে দলের আক্রমণে মূল ভূমিকা রাখছেন। রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের চতুর্দল সুইজারল্যান্ড এবং ডিফেন্সিভ দিক থেকে অনবদ্য কলম্বিয়া। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর ম্যাচের জয়ী দলের সঙ্গে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে। মোরাত ইয়াকিনের অধীনে টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে সুইসরা, যেখানে ফরওয়ার্ড জুভান মানজাম্বি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট নিয়ে দলের মূল চালিকা শক্তি। অন্যদিকে কলম্বিয়া দল তাদের নিশ্চিদ্র রক্ষণ ভাগের জন্য পরিচিত, যারা টুর্নামেন্টের চারটি ম্যাচের তিনটিতেই কোনো গোল হজম করেনি। সব মিলিয়ে আজ ফুটবল প্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর রাত অপেক্ষা করছে। এদিকে বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ইউরোপীয় ডার্বিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে দিয়েছে স্পেন। শেষ ষোলোর এই ব্লকবাস্টার ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা। সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর অন্য একটি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমগ্র দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ শৃঙ্খলার সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ তারেক রহমানের। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য সম্প্রচার মন্ত্রীর। সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি, আগামী মাসের দ্বিতীয়ার্ধের তফসিল ঘোষণা জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। স্বাস্থ্যখাতের ঘাটতি চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার, বললেন ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুক হামলায় অন্তত ৯ পুলিশ কর্মকর্তা নিহত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত ১০টায় মিশর আর্জেন্টিনার এবং রাত ২টায় সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি। খবর শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and career at the with ATM, sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি, স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই যে কোনো লাইভ, যে কোনো সরাসরি প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে, যে যারা, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে, আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একজন কিচ্ছু বুঝে না তাদের কেউ কিভাবে জিরো থেকে লেভেল 1 লেভেল 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS স্কোর দিয়ে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেকে একটু বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে। সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার, পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন, এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা এটিএমস, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন, অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজার মানুষ বলবো না, লক্ষ মানুষের জীবন আরেকটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন, যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরনো এপিসোড গুলো আছে বা যে এপিসোড গুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে, সেই এপিসোডে অনেককেই আপনার নাম্বার পেয়ে যাবে। তো হয়তোবা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হয় প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে। তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে, মানে প্রশ্নে চলে যাব। তো যদি
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন, ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত ব্যাপার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিচ্ছি। আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আমার বলছি 01712 80 81 93। সেভাবে আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন, তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপ এর যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন, তিনি লিখেছিলেন যে স্যার আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি, এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে অর্জুন শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা করেছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন, দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমার ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি। সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, নাহলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসিতে পড়াশোনা করেছি ইন্ডিয়ার বেঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি যেন ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটির অনুযায়ী অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকে তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি 7 বছর এয়ার গ্যাপের পরে যেতে পারছে, 7 বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে 1 লক্ষ টাকা বেতন হালাল ভাবে। আমি যেন বলতে কষ্ট করে, খুব বেশি টাকা লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের 9 লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ এক বছরের, এটা তো খুব কল্পনা করা যায়, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। তা আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারবে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএমস এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে ধরবে না ছুবে না ইনশাল্লাহ। তা আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়েন আমাদের এই সমাজ, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা, এর মধ্যে আমি এর মধ্যে এক টুকরা সততার জায়গা, সেটা হলো এটিএমস। আমার যদি এই প্রতিষ্ঠানটা না থাকতো কোথায় যেত? এবার সব বিশ্বাসের জায়গা কোথায় পেত, আস্থার জায়গা কোথায় পেত? ঠিক আছে আমার সুযোগ আছে, ধরলাম কানাডা যাওয়ার সুযোগ আছে, আমেরিকা যাওয়ার সুযোগ আছে, আমি এখন বললাম তুরস্কে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই বিশ্বাসটা কোথায় পাবো? আপনি দেখেন মানুষ এই যেখানে, দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকদিন আগে বেশ কিছুদিন আগের একটা কথা বলি, যেটা সে কানাডা যাওয়ার জন্য আসছে, টাকাও দিয়েছে এবং ওয়ার্ক পারমিট নামে, দেখেন এটা একটা ভিসা কানাডা, ওয়ার্ক পারমিট লেখা আছে ওয়ার্কার, এটার জন্য সে বিশ্বাস করেছিল, বলেছিল যে ভিসার পরে টাকা, এবং তারপরে তার থেকে আস্তে আস্তে নিতে নিতে 44 লাখ টাকা নিয়েছে, 44 লক্ষ টাকা, তারপরে তার ভিসা দিয়েছে, কিন্তু এই যে ভিসাটা দেখেন এটা কিন্তু একটা জাল ভিসা। অর্থাৎ এটা যে কম্পিউটারে বানানো যায়, যে কোনো ভাবেই আপনি দেখেন ফটোশপ করেই বানানো যায়, এবং তারপরে স্টিকার একটু সুন্দর কাগজে করে দিচ্ছে, বিনিময় নিয়ে গেছে 44 লাখ টাকা, হয়তো তার তৈরি করতে লেগেছে সর্বোচ্চ 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা লেগেছে খরচ, আর নিয়ে গেছে 44 লাখ টাকা। আমি এই জন্য বলি জীবনে একবার হলেও দেখা করতে। এই যে কিছু করে বললাম ওর জন্য, ইঞ্জিনিয়ার সাহেবের জন্য, যে ডিপ্লোমা করা যাবে, ডিপ্লোমা থেকে বিএসসি করা যাবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন, ইউরোপের সাইপ্রাসে এখন 15 বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে মনে করেন 15 বছর আগে, মাদ্রাসা থেকে আমিন পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে 15 বছর আগে, 16 বছর আগে, তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন, মাত্র আইএলটিএস 5.5 এর ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর 9, সেই 9টা পেয়েছে আমার এখান থেকে। পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে 9 পেয়েছে, সেই 9 পাওয়া প্রতিষ্ঠান এটিএমস, আলহামদুলিল্লাহ। এখান থেকে দেখেন, এখানে 9 পেয়েছে। আপনি দেখেন অনেক আছে, যেগুলো আমি দেখাচ্ছি আপনার কিছু, দেখেন খুব সাধারণ ছেলে দেখেছে 7.5, খুবই সাধারণ ছেলে, ইন্টারমিডিয়েট পাস। দেখেন আপনার অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস। কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে, দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলো যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পরে পেয়েছে। হ্যাঁ আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে, 9 পেয়েছে, দেখেন ওখানে কানাডায় আছে, আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাইদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেসের মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিনের মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে, সে 6.56 পেয়ে, ওনলি 6 পেয়ে তখন কানাডায় চলে গেল এটিএমস এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ 8.5, সো দেখালাম 9, 8.5, 8, এখানে অনেক আছে, এরকম অনেক স্কোর এখানে আছে, আমি এতগুলো দেখাচ্ছি শুধু স্কোর, এগুলো ওগুলো সবই স্কোর এক বান্ডিল। তো কেন তার 5.5 হবে না, যদি শুধু এটিএম সে কোর্স করে একবার, সে পাবেই ইনশাল্লাহ। কারণ যদি একবার না হয়, দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্স ফ্রি, কোনোবার এটিএম সে করেছে, সে একবার করেছে, সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়। তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে, রংপুর, দিনাজপুর, সিলেট বা ময়মনসিংহ, বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে। তো বলে স্যার আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে। অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছে, তাই না? আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা, আমাকে শুনছেন, এ তো অনলাইনে শুনছেন। আচ্ছা তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 বেলা সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি, হ্যাঁ জাস্ট এটিএমস যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো তোমার জন্য সুযোগ আছে। তারপরে তাকে আইএলটিএস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এইভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি, আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি, ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলবো, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দ্যান 80% বলবো, শুধুমাত্র এইচএসসির পরে, ইন্টারের পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দ্যান 80% সুযোগ হচ্ছে ইন্টারের পরে। আমরা অনেকে অনার্সের পরে যাওয়ার চেষ্টা, হ্যাঁ অনার্সের পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দ্যান 80% সেটা হচ্ছে ইন্টারের পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো, তোমরা এখন চলে আসো, কিছু নাই, একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরে জেনে যাও, বুঝে যাও তোমার কতগুলো সুযোগ আছে। তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্টেড আছে তোমার পরিবারের অনেক মানুষ, এই দায়িত্ব এখন তোমার, তুমি এখন ছোট নাই, তুমি 18 প্লাস তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলেও আসতে বলবো, যাদের টাকা নাই তাদেরকে বলি যে একবার আসতে বলি, এমনকি আমি বলি গার্ডিয়ানদের কেন বলি যে কষ্ট করে হলে আসা। স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো? আর না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন ফাঁকা করে দিয়ে হলেও আসেন, এক সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান বুঝে যান, একবার আসেন, সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে চলে আসেন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি, 5 বছর 7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্র মহিলা আসলেন, 16 বছর আগে দেখা করছে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, 16 বছর পরে আজকে আসলেন, সপ্তাহখানিক আগে। উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সাথে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান এবং সঠিক তথ্য চান এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে, লেখাপড়া জানার সুযোগ আছে না জানার সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু আইএলটিএস ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএমসি এর সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করবো, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে, যোগাযোগ করুন এখনই 01318 222 647, আমি বলছি 01318 222 647। তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01321 18 11 27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার এইচএসসি রেজাল্ট 4.25 2023, এটিএম এ আইটিএস করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ পাওয়ার কি কোনো চান্স আছে?
2: এইচএসসি রেজাল্ট দিস 4.25, সেটা ঠিক আছে, প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে? 2023। বললাম যে ইয়ার গ্যাপ যেন না করে, 23 সালে তুমি পাস করেছ, এখন তো 25 সাল, এটা খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কিন্তু ইয়ার গ্যাপ নেয় না, আমি তো বারবার বলি যে আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছো? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5 এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসার সাথে তো রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এইটে তোমার লাভটা কি হবে? তো যেতে তো পারছো না, সুযোগ তো নাই। এরপরও যারা বলবে তোমার সুযোগ আছে, হতে পারে মিথ্যা প্রতারণা, কারণ সুযোগ তো নাই, তাহলে তুমি কি করতে পারো? হ্যাঁ, তোমার অস্ট্রেলিয়ার সুযোগটা নাই, এমনকি ক্যানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে, এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে আইএলটিএস করতে পারো, ইনশাআল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কারণ রিফিউজ হয় না সাধারণত। আমাদের গত 3 বছরে এটিএমস থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না, এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক, এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু বলে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতাই তিনি অনার্স করেছেন এবং আইএলটিএস একটা স্কোর পেয়েছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন পেয়েছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলেন, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে আমি স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানে যাব আমার হাজবেন্ড দুইটা বাচ্চা সহ যাব। তারপরে অনেকেই জানেন না হয়তো এই একজনের যোগ্যতাতে 4টা ভিসা পেয়েছে, ওনারটাতে 4 জনের ভিসা হয়েছে, ওনার 2টা বাচ্চা, ওনার হাজবেন্ড, বা যোগ্যতা লাগছে শুধু ওনার একার। উনি আসপাস ওনার ইয়ে আছে, আইজি 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 পেলেন তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করব। তারা একই জায়গা থেকে উনি করলেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো, একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে, সবাই কাজ করতে পারবে এই যে সুযোগটা। হ্যাঁ বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন এটাতে ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে HSC পাশ করেছে বা RM পাশ করেছে বা ডিপ্লোমা পাশ করেছে, তারপরে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, ইউরোপে অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে কোনো টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগে যোগ্যতা, IELTS একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েট ভালো স্কোর অথবা অনার্সে ভালো স্কোর, একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে এবং অল্প খরচে, জাস্ট বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই। এই তথ্য আর কি জানো, শুধু কান্নাকাটি করে আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, নাহলে রিক্সা চালো 2 মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করো তো এটা তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে। একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকে জ্যোতিষ বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বলো সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে জ্বলছে, এর পরেও তার এই সইছে তো সইছে, একটা বার বলবে তো আমি হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব। আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারে, অথচ সরকারি একজন প্রথম শ্রেণী কর্মকর্তা তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন সব মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আমাদের মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকি সব সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে। এই যে একটা না কি করবেন, কতটুকু ইনকাম ছিল, তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরে আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলেছেন যে আমার যা কিছু আছে আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই সন্তান আছে একটা সেই ধনী, যার 2টা সন্তান আছে সে আরো ধনী, যার 3টা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই তো একবার সিঙ্গাপুরে গেলাম, তো ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে, তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমাদের দেশে তো লোকেই ভরা এত লোক, হ্যাঁ লার্জ পপুলেশন ইন স্মল কান্ট্রি। তো ব্যাপারটা হচ্ছে যা বললাম, লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ আমেরিকা কানাডার কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকার আর কোন টাকা লাগবে, দামের ব্যাগে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে, 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষ পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে, তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন তাতে বাংলাদেশের প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা সচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ
1: ইনশাআল্লাহ।
2: আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশের একটু করেন, আমরা এখানে করাচ্ছি, একবার আমরা 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাস শুধু শুক্রবার করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য হোস্টেল রাখছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা। সেদিন এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না। তার ছোট দুটো মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না, একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তাই আমি বললাম যে আপনি, উনি আর বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন, রং ফর্সা করার ক্রিম। আমরা যে দেখেন বলছে অনেক খরচ করেছি, কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা পরিচয় করেন, গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়াই দেন। ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম যে এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করেন, শুধু ইংলিশের লেভেল ওয়ান টু করেন, ফ্রিল্যান্সে ডিজিটাল মার্কেটিং করেন। আজকে তো সে মেয়েটা স্বাবলম্বী। আজকে একজন যখন বললেন যে স্যার এক সময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে মেয়ের, আমি কোনটা নিব সেটা ভাবছি। মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার, আপনি বুঝেন গ্রামে 40 হাজার টাকা অনেক টাকা,
1: অনেক
2: শহরে তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন যে ধর্মেরই হন না কেন, দিন যেন তো আগে উঠতে না পারে, দিন শুরু আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। আল্লাহ যদি না চান, পৃথিবীর কেউ কোন কারো শক্তি নাই, তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় দিব না। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন। আল্লাহ যাদের ইচ্ছা করেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, তার মানে যা ছিল তার থেকে কমায় দেন, একজন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিলেন, বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গুণ বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপর অংশটা হচ্ছে, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কারটা বাড়াতে হবে কারটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে চার না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, এবং তারপরে ইংলিশ লেভেল ওয়ান টু, আইএলটিএস, ফ্রিল্যান্সিং। কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতির নিজেরা তাদের ভাগ্য প্রচেষ্ট না হয়। আই হোপ দ্যাট ওয়াজ মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি 9 পর্যন্ত পড়েছি, মানে ক্লাস 9 পর্যন্ত তিনি পড়েছেন।
2: ও নামটা ভুলে গেলাম,
1: মেহেক।
2: মেহেক, তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটাকে লিখেছে?
1: জি না,
2: বয়সটা লেখে নাই, তবে তুমি 9 পর্যন্ত পড়েছো। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স 20-35 পর্যন্ত তাদের জন্য যেটা হয়, জাস্ট স্পোকেনটা শিখে এখানে, ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে। তো এটা সময় আছে, যদি তুমি ইন্টার পর্যন্ত পড়তে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্নতি থাকত। HSC পাশ করা, এইটুকু টেনে টুনে হলে পাশ করা, পাশ করারই হলো। যেমন আপনি অবাক হবেন, HSC যদি কেউ 2 পায়, 2.5 পায়, 2 পেলে যাওয়া যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ GPA 2.5 পেয়েছে তাহলে ইউরোপে যাওয়া যাচ্ছে, IELTS মাত্র 5। আমি তো IELTS এর এখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ IELTS এর দায়িত্ব ATMS এর, ভিসার দায়িত্ব ATMS এর, ইনশাল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো, জিরো দেখে দেখে যে অক্ষর ছিল, তাহলে তুমি এখানে লেভেল জিরো করতে পারবে, লেভেল জিরো লেভেল ওয়ান করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাও হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটার আনসার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712-80-81-93, এটাতে সরাসরি কলও করা যাবে। আর ব্যক্তিগত নাম্বার বলছি, ATM সেভ বা মানুষ করে কারিগর করে সেভ করে রাখুন 01712-80-81-93। 81 93 তার আগে বলবো তার সুযোগ হোক আর না হোক, ধরেন যে সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোন ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেককে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দিয়ে এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল্লাহ নেব না, অর্থাৎ এটা বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না, যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000-5,000 নিচ্ছেন। আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে নেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না, আমি তো এই জগৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যদি বেঁচে আছি। এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে, প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো, যেদিন 5-4 জন দেখি সেদিন যদি প্রতিদিন 5-4 জনের কাছে 1,000 করে নিতাম 50,000 টাকা হতো, আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো, তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়, আমি তো নিই নাই কখন, হ্যাঁ 1 টাকা ভরেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এটা আগে করেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাল্লাহ। ওই যে বললাম জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলে শুইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
1: জি ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি, আপনার কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিতে ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবু আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে, আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
2: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছে, ইউরোপের ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99% ইনশাআল্লাহ, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না, অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চাইনাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এখানে তো লাগবেই না, যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা তাহলে এখন কি লাগবে, যোগ্যতা লাগবে, বুঝে বললাম IELTS শুরু করা, এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে সরি একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে, মা তুমি আমাকে একটা ছাগল দাও, মা বলছে কেন দেবো, আমি তো এগুলো করছি, আমি কোরবানি ঈদ এগুলো বিক্রি করবো, উনি যেটা করেন একটু বড় হলে সেগুলো কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না এতদিন দেরি করা যাবে না, কেন কি করবে তুই, তখন বললো যে আমি একটু এটিএনসের সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, বলছে যে এগুলো ঠিক না, এগুলো প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেন নাই, যাই হোক বলছে না না তুমি আগে শুনো, তুমি রেডিওতে শুনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তুমি বুঝতে পারবে এটিএম স্যার কে। তো যাই হোক সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ, তুমি বলো যে না আমি দিতে পারবো না, তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে, বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে দিতে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং ডিজিটাল আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস, আসলে বাংলাদেশে জানেন আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, ওই যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি, অনেকের এটা দিতে পারছেন, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে, ঘরে ঘরে কিস্তি মানে ওই সুদের ব্যবসা আর কি বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন। কিন্তু তাদের যেটা হচ্ছে ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দিব, এটা তারা চিন্তা করে না। আগে তারা খরচ করে ফেলে, খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে কোথাও, প্রতি 15 দিন পর কোথাও, প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশার থাকে, বার্ডেন থাকে। তো অনেকে আবার কয়েকটা কিস্তি চলে, হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই তখন ওই ওই যে বললো যে আমি দিব। তা আমাদের দেশে যেটা হয়, আমরা অভিযোগ করি আমার কিছু নাই, কিন্তু আমি বলবো না, যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। আর সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুই গরিব হয়ে জন্মছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আলিম তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবার একটা সন্তান বিদেশ থাকে, আমি বলি সবসময় আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজন কোনো দেশ পাঠান, ওই পরিবারের অভাব কোনোদিন স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে ATMs, আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। ATM সার্ভার মানুষ গড়ের কারিগর বলেছে করে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় এয়ারগ্রাফার পিসা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে 3-4 দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে 4 জনের বিচার হলো, আরেকটা দেখাই হলো এটা 2-3 দিন আগের একটা ভিসা, এটা দেখেন এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের ATM সার্ভিস স্টুডেন্ট যে 5.5 কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান ভিসা সম্বন্ধে প্রায় 99% 5 পেলেও ভিসা হচ্ছে, হ্যাঁ এতটুকু জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটাও হলো হচ্ছে হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরির ভিসা হলো এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়াগাই সেখান থেকে আসা ছেলে, সেখান থেকে এসে সে আইএলস করে 5.5 পেরে তারপরে দিলাম। একটা ছেলে দেখাই, ও অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখলো একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখালাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, হ্যাঁ এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় একদিন বা 2 দিন আগে, চায়নার ভিসা এটা, ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার বেশ কিছু আছে। এটা হলো এটা আর কিছু দেখাই, অনেক ভিসা প্রতি মানে প্রতিনিয়ত কিছু না কিছু ভিসা আসছে থাকে প্রত্যেকের, মানে এখন তো কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, আর এখন একটা বড় সুযোগ হচ্ছে বললাম টার্কিতে, তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপেও তো আপনি জানেন 1-2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই, পড়া যখন শেষ হয়ে যাচ্ছে যখন সেটেল হচ্ছে তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে, তুমি কত পাবে, 20,000, 25,000, 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দিবে না কেউ, অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলে তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তোমাকে দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19 সেই পাচ্ছে 3 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা, এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে জানা দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স থাকে, প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স হয়। কপি গট মাই পয়েন্ট।
1: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্সে ভর্তি হতে পারবো?
2: আফসানা মিম, তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছো, তুমি বলেছো যে দুইটা মিলে 6.7 সামথিং। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল বা অনেক কথা পেয়েছো। তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি তে কত পেয়েছো, এইচএসসি কত পেয়েছো, আর কমপক্ষে 2.5 পেলে, 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ, তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়। কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাশ করে, ধরেন আরো কম পেয়েছে, 2 এর নিচে পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়। সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকা, ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো, ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু করছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি আমার খাবেন, অনেকে কোনো লেখাপড়াইতে তেমন করেনি, জাস্ট কোনো মতো আচ্ছা হয়তো কেউ এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কেউ সহজ হয়ে যায়, লেখাপড়া করলে ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু এটি করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায় এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে।
1: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেই ক্ষেত্রে তো মনে হয় কোন সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা
2: অনেক, শুধু সুযোগ না অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্রমহিলা, উনি এসে বলছেন যে স্যার আমার বাচ্চা দুটো মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়নি, বাট উনি ভালো ফ্যামিলির। বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএমসে যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন ছেলেটা মাত্র ক্লাস টেনে পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এটিএমসে যতজন করেছে তার মধ্যে ছোট্ট, সবচেয়ে ছোট দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক, মাঝখানে বাচ্চাটা।
1: জি,
2: তো এই ভদ্রলোক যেদিন আসলেন উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে কি করবো, উনি ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বললেন যে স্যার এই 50 পার পেরোনো বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, জাস্ট মাশাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবিনি যে এই ছেলেটা পারবে, এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার। এই বাচ্চাটা সবাই করে করেছে, আপনি দেখেন ওনাকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন ওনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন? উনি আসলে একজন রাজমিস্ত্রির জোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার। তাও কোন টিভিতে সাক্ষাৎকার, আর টিভি আর টিভিতে সাক্ষাৎকার, লেখাপড়া তেমন করেনি, একেবারেই করেনি বললে চলে, ওনার হয়নি লেখাপড়া, তা শেষ হয়ে যাবে না, যার হয়নি তাকেও তো করতে হবে। অর্থাৎ আমি বলি যার শুধু এইটুকু যোগ্যতা আছে, দেখে দেখে সে ইংলিশ অক্ষর বুঝে, তারা তাকে করাচ্ছি। আর একটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি, তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সরেবেকা, মিশকাত, জাওলায়ের মিশকাত দাওরা করে, হায়াতুল উলিয়া পরীক্ষা দেয়, চিন্তা করে মুক্তি হয়, কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা, এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে মসজিদে ইমামতি করব, ওখান থেকে বেতন নেব, আর মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করবো। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সেই দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসা কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সেই দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনা পয়সা আল্লাহর জন্য রেখে দাও, ওর বিনিময় কেন নিচ্ছ? তুমি এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাতিয়ে নিয়ে চলবো? তোমার মধ্যে এই টেনশন, এই এই ইচ্ছাটা, ইনটেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি অন্য কিছু হালাল ইনকাম করবো? তোমাদের জন্য বলছি তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসেই করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে, ইমাম সাহেবের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, তো সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয় 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:30 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএমস এর কোর্স করেন। ইমাম সাহেব বলছে আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বললেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6 জন মানুষের জন্য, 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলবো? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস করা মসজিদ, ভালো ইনকাম হচ্ছে, ভালো টাকা ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেবকে দেবে না। এই জায়গাতে চলা যায়? মানে 6 জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব উনি এটিএম থেকে শিখছেন, 0 থেকে 0 করলেন, 1 করলেন, সম্ভবত 2 করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন বিনা পয়সায়, খেদমত করছেন, এখন এই মামতে করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেক টাইম বলি যে মাগরিব এশা এবং ফজর পড়ে, মাগরিব এশা এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অত জোরে জোরে পড়তে হয় তো, আর জোহর আর আছর হচ্ছে সেহরি কেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে নীরবে পড়ে, তো এই সময় তারা মজির সাহেব পড়ে আর বাকি 3 ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে বিনা পয়সায় করছে। এবার এইভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে, আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বুঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া, জেনারেল লাইনে কতটুকু পড়ে, জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়। তারা ভোর 3টা থেকে তারা শুরু করবে, এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিটির বলবো তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তুমি কেন 1,00,000 উপর ইনকাম করবে না? তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ? হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একদম হজ করতে হবে, তুমিও তো একদিন মসজিদ করবো, মার্জাদের মাদ্রাসা করবো, বানাবো ইনশাল্লাহ, একটা এতিমখানা বানাবো ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবো ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ। তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব, দেখেন
1: জি
2: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোন হাফেজ, মাসে ইনকাম 3,00,000+ করছে, শুধু তাই না, হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে, শুধু 3,00,000 না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক, অনেকে বিশ্বাস করে না যে কি বলে, আমাকে অনেকে বলে স্যার মেয়েরা কি পারে, মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না? একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরা পারে সব, যেমন ঘরে বসেই পর্দায় থেকে দেখেন, আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশের টাকা প্রায় 2,50,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা, গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে। দেখেন সংসার সামনে মাসে 2,00,000 টাকা আয় করেন জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2,00,000 টাকা তো কম টাকা না
1: জি,
2: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা মনে হয়, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5 থেকে 10,00,000 টাকা ঘরে বসে, অর্থাৎ এদেশে যেন কেউ বেশি বেকার না থাকে, এটা আমার একটা মোটো, আমার কথাগুলো যদি কেউ মেনে চলে সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, না করলেও তার জন্য সুযোগ আছে, জিরো থেকে শুরু করা যায়, হয়তো তার জন্য 3-6 মাস বেশি লাগবে। যার যে লেখাপড়া করেছে আর যে করেনি, আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন? সর্বোচ্চ 6 মাস।
1: আচ্ছা,
2: অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর। তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর 20 বছর পার্থক্য, কিন্তু এখানে যখন এটিএমস আসে এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3-6 মাস, 6 মাসে সম্পূর্ণ। অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে। বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তো এখন সময়ের কারণে আর হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
2: যেতে যেতে বলবো শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে একবার, তাদেরকে বলবো এইচএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো অথবা আলিম পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে বেশি চলে আসে। বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তো এখন সময়ের কারণে আর হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
2: যেতে যেতে বলবো শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে একবার, তাদেরকে বলবো এইচএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো অথবা আলিম পরীক্ষা দিয়েছো, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ।

0: পাশাপাশি ইনকাম করা যাচ্ছে হালাল ভাবে, অর্থাৎ যা কিছু ইন্টারমিডিয়েট পাশ করলেই তাদের এই সুযোগ গুলো আছে। অথবা মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু আইএলটিএস লাগবে, যে আইএলটিএস করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে আইএলটিএস করানো হয়, যারা দুর্বল লেভেল 1-2 করে আইএলটিএস করানো হয়, একবার না করে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রেখেছি যারা দূরে থেকে অনলাইনে করতে পছন্দ করে না, তাদের জন্য শুধু শুক্রবার করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম এটিএমস। ট্যাগলাইনটা সততার চাদর বুনানো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো দেশে বেকার থাকতো না, দেশেকে প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন। যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতেই, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী 1 ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর। ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই, একটাই নাম্বার দিচ্ছি 01712-80-81-93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার। এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন 01712-80-81-93। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন ইউটিউবে, তারপর দেখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মেটেরিয়াল তথ্য নিন এবং জীবনটা গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলেও বসে দেখা করুন, সেটা ধরুন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরু হওয়ার আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমরা প্রত্যেক ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। একটা আমার খুবই গুরুত্বপূর্ণ ফজর নামাজের পরে সূরা বাকারা শেষে দোয়াত, এবং শেষে মানে রাতেও সূরা বাকারা শেষে দোয়াত আপনারা অবশ্যই পড়বেন। রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে দিবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা একটু দেখলেন শুনলেন শেয়ার করে দেন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
1: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে। এবং এটিএম ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা FM 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন, সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bu। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট ঢাকা মেট্রো 9040 লেটস

0: বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মাগার কঠোর জন্য আছে টিলে, থাকেন চিলে, কারণ চক্কর বকর বাচ্চা নিয়ে সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলাম কিন্তু।

0: আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা মেয়েকে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। তুমি

0: ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমতন মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4, আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bu। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রোগ্রাম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সবার কাটুকাটা আর গান শুনে শুনে।
0: কন্ট্রিস ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

0: মাঝারি লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নয়টা কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপের। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট ঢাকা মেট্রো 9040

0: আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তুই? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: পলি কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা এটা কোন দাও তো?
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির

পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বিহিস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: দেশবন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারাদেশে সবার।